ইংলিশ অলোন আর্জ লং ইচ্ছে পর ফাই ক্যামেরা মিনিট ক্রে ফ পর তিরি মাক্কায় আং দেং লং পেদ লাম জির আর্জ লং ইচ্ছে আলাম জিরকে থানজে বাং কারেং রং ফার পি আলাম জির লামথে পি থং নং বিয়া কায় লাম পুথা পর ফাই ক্যামেরা মিনিট থম ক্যাব পর লাম কান আং দেং লং পেদ রাজেশ ক্রো কে জা লিরমিয়া কায়লং টংলাং কেথে কেনা সৎ পুলাম সালাম কানুম আর্জ লং একজি লাবাং সালাম কান আকাশবাণী দীপু পেন পিনিসি কেরত কাবাচে তাক চেঙালাং পরফাই ক্রিয়েশিয়া পর সোয়ারলো ফানকাপা নং নিঙার লোয়ালাম থে পং দেং লং পেন দীপালিং টিপি গেথার নিঙার লোয়ালাম থে নুম আর্জ লং একজি রাসপেন ফি সোয়ারলো আং টং পং দেংলং পেন তুম চিহু চিপুট আর্জলং একজি পিনলা বাং সং দেংলং চিহু চিপু জিলাকে হুদ বাং পি হেলভেলিন তিমুং পি লাপেন কে সাবিনা বিপিয়াং বং কচিহু জিলামথে পি ইংকি কাপাং রেং লাপেন কে কিফির কে থাক পুরা বাং সব থাক পরফাই ক্রি সিরা মিনি থমকে পর মুম্বাই পেন কাপচে তাক ভিভিয়েত ভারতে জেমেক আর্জলং একজি পরফা হিনিয়া পর দিল্লি পেন কাপচে তাক মিড ডে নিউজ আর্জলং একজি পরফা হিনিরা মিনিট ক্রে ফ পর দিল্লি পেন কাপচে তাক দোপেহার সমাচার আর্জলং একজি রেডিও কার্যরা রাতুম পিনি আদাবা ট্রান্সমিশন আলং পেন নালে তোমার থেং নো কেরত কে পার জুজিয়া জেমেকে লাহাই হেল লাকে আকাশবাণী দীপু স্টুডিও পর পরফায় থ্রগ্রা মিনিট ফ চৌজি ডং ডং লোপসে দিল্লি পেন কাপাচে তাক ইংলিশ আলাম পেন বীরতা আর্জলং একপো

রেডিও গার্জিওরা রাতম লাপরাপর বিমলাতেরন পি লাপেন আর ইসাং হতম গেলুন হেমফু রানা পু বাংসলন আর জলং ইটাল বাংসলন আকাশবাণী দিফু পেন পিনি সিগারত কাপ চেতাং চেংলাং লাবাংস দেং লপেন আদুন থুয়ার যুগসেনাং বিমলাতেরন পি লাপেন আলাংলি রিসাং হতম বেঙ্গিলুন আলু নাম থে থেপার পিকনাং পু বাংসলন লাবাংসলন আকাশবাণী দিফু পেন পিনিসি কেরত কাপ চেতাক চেংলাং তাং তার যোগসেনাং লাবাংসলন

রেডিও কার্যরা হাতুম লাপন পর বিমলা তেরন পিলাপেন রিজাং হতুম গেলুন চোরলো হেমফু পড়ুন আর্যল ইকটাংল লাবাসলুন আকাশবাণী দীপুপেন পিনিসি কিরতকে বাচে থাক চেংলাং লাবাসং দেখলপেন দুঠুল নার্যক সেনা আলোনালাম থে নাংকাং হন পেন নিচিনম থা বাসলুন কিলো নাবাং বিমল তেরন পিলাপেন আলাংলি রিসাং হতু লাবাসলুন আকাশবাণী দীপুপেন পিনিসি কিরতকে বাচে থাক চেংলাং তাংতে আর্যুক সেনাং লাবাসলুন

0: ঈশ্বৰৰ আভা ৰাখি।
1: ইফক নেনো হাৰৰ যাদু কৃষক হওক সমৃদ্ধিশালী।
2: ৰেডিঅ' কাৰ্যধাৰাটো মাদুন থোৱাৰ যোচিনা ক্লিমসুমার আজ মেঘ লং পেন রূপজিলিং টিপিকে যা মান যা স্কুল আলং লো চার্লি সোমার তো পেন আসন সন ক্লিমসুমার আজ মেঘ
3: কার্ডম কাদুকাবি রেডিও কার্যারা দন ফান্দামি নিলিহীন পেন সুরি সুরিয়া কার্ডম বা জিরিগল পিনি নীলি তুম লাদাক স্টুডিও লং ক্লিমসুমারা যাই মেক পাদোপঞ্জি ফান্সি বড়ি ইগল লাবাংস যাই মেক আলং নীলি তুম লাদাক আকাশবাণী হিন পেন কাচোফাপন বিউটিফুল গেটস একাডেমি মানজা আলং লো চার্লি বম আবং সুমার তুম পেনসি লাবাংস যাই মেক এ পাদোপঞ্জি ফান্সি বড়ি ইগল তাংতে নন বংশমার তুম পেনলে আমেন লাপেনতে আকুর লাপেনতে আলাং তুম চাচারলি আপু থাকলে আর জুপাং চেং পনলো না তাংতে বংশ নাং মেনে পিল চেথানি মা
4: কার্ডম নেমেন কে আমু সিংহি
3: নাং কোয়া নাং দেংলো বংশ চার্লি কে
4: নে ক্লাস ওয়ান সি চার্লি
3: নাং পিনি পিল বংশ পার জুপনি কে
4: নে ইংলিশ পোয়েম কক রোয়েন দা মন টু টেল আস টু রাইজ এন্ড হি হু লাইজ লেট উইল নেভার বি ওয়াইজ ফর আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ ইজ দা ওয়ে টু বি হেলদি এন্ড ওয়েলদি এন্ড ওয়াইজ
3: লান বেলো মা বংশ চক ল জুমে সেন ল কসন ল জুমে সেন মা জুমে সেন দি নন কে আনুর কাপড়ে ফানলে আর জুপন থুলো নাং দে তাংতে বংশ নাং মেনে পিল
4: কার্ডম নিমেন কি লিরমিক্রুপি
3: লিরমিক্রুপি দি নাং কোয়া নাং দেংলো বংশ চার্লি বম কে
4: নিকা চার্লি ক্লাস থ্রি
3: তাংতে বংশ নাং হবিস পিল বংশ চেথানি মা পিপিসি নাং ক্লেম নিহাং ল
4: ড্রয়িং প্লেয়িং
3: কে বংশ নাং পিল নাং মঠেলতে পিল চেমা নাং তুমকে নাং এম ইন লাইফ পিল চেথানি মা
4: ডক্টর
3: ডক্টর দি গে নাং ফেভারেট সাবজেক্ট পিল
4: ইংলিশ ওয়ান
3: ইংলিশ ওয়ান দি তাংতে না ইংলিশ পেন রাইম সিসি পারজুপনি মা তাংতে নন কে পোয়েম লে আরজুপন নাং দে
4: আই হ্যাভ এ গড হি ইজ এ ফানি পেন হিয়ার ইট এনিথিং হি ক্যান গেট রঞ্জি হে মডেলিং ক্লে গ্র্যান্ডপা সক মোস অন লক মোস অন রক লিভ অন ট্রিস বিস অ্যান্ড পিস লেবার অন ক্যান্স রঞ্জি পেন্স ওয়াচ হিম লিড ওয়াচ হিম মাঞ্চ হি থিং এনিথিং

0: বন্তা বন্তি বংকুরু
1: চকল ঠেক ওলো বংশ পার কে নন কে মালো পারজুপন থুলাংকে নাংমেন কে পিলো বংশ
0: কার্ডম নিলমেন কে আসিনা তেরন পি
1: পিলো বংশ নাং নন পারজুপনি কে
0: লুন
1: লুন মা তাংতে লুন লে আর জুপনাং কাদুকা বেতা
0: হে।

0: हमको लगते कितने प्यारे। थैंक यू।
1: চকল জুমি সেন ল আমার কে নিন আনু কাপড়ে খান সে আর জুপন প নাং পিল বংশ পার জুপনি কে
0: নে ইংলিশ পোয়েম সি পার জুপনি
1: তাংতে বংশ পার জুপন কাদুকা বে ফান্তা
0: দা টাইটেল অফ দা পয়েন ইজ পাপি।

0: কাম বেগবার
1: কে নন কে কাপ্রেক পিলো পারজু পন্থুলাং কে
0: বাবা ব্লেক্সি বাবা ব্লেক্সি হ্যাভ ইউ এনি বল ইয়েস স্যার থ্রি বেগ বল ওয়ান ফর দা মাস্টার ওয়ান ফর দা দেম এন্ড ওয়ান ফর দা লিটল বয় হু লিভস অন দা ল্যান্ড
1: পছন্দ ল জিমিসেন মা
2: জিমিসেন
1: নন কে নিয়ে আনুর কাপ্রেক ফানসার জুপন প কমা ল স্মার্ট নাই কে তো পিলো বংশ পারজুপনি কে
3: নীলি হিন্দি পয়েম সে পারজুপন জি
1: হিন্দি পয়েম তাংতে পাংচিং পনয় বংশ
3: अपोएम अमेन के सुबह सवेरे निकले घर से बच्चे देखो चले मदरसे स्वस्थ वस्त्र है सुंदर बस्ते बच्चे निकले गाते हंसते धूप पड़े चाहे हो सर्दी बच्चे पहने अपनी वर्दी चाहे बरसे छमछम पानी बच्चे करे ना आनाकानी थैंक यू
1: चकलो जुमी सेन लो बोंसो नन के आदुन कपरेक फाले अर्जुपनांग दे নন কে আদুন্থু বংশপেন কপার জুপন থুই দোলাং তাহ তাংতে বংশপেনলে আর জুপনাং তাংতে বংশ পিল পারজুপনি কে
4: রাইমস
1: রাইমস দি তাংতে রাইমস লে আর জুপনাং
4: জন

0: থ্যাংক ইউ।
1: চোরপার ল বংশধম হান জুমিসেন পেন লুন জির কেপার জীবন থেকাপ চোর ল কাদুকা ভেফানস্তা মে ন নিলি আকো বংশ হিন পেন পয়ম কেপার জুপনি দোথুলাং পু তাংতে বংশ ফালে আর জুপন নাং পিয়া পয়ম তং কাপার জুপন জিনে তাংতে বংশ পিয়া পয়ম ল নাং পার জুপনি কে চেথানিমা
0: লিটল বাই লিটল বাই
1: তাংতে কোসন ল কাদুকবেতা পয়ম লে আর জুপন নাং দি কাদুকবেতা আর জুডুন হুলনে দে তো বংশ পাংচেং পনন
0: little by little

0: tiny suit, day by day and year by year, little by the leaves appear, and the slender branches spread far and wide till the mighty oats is the forest pride. Thank you.
1: Chorolo bongsophan jumi sen pen poem kapar jupon thekapot choropar piklo non bongso ahin pen ako asikapre kapar jupon duthulang pu tangteni bongsophan se arjupon po kopisi par jupon jima po tangte bongso nangkapar juponi a poem amen pilo par juponi ke
2: nepar juponi a poem amen lake if I were an apple. If I were an apple and grew on a tree, I think it dropped down on a nice boy like me. I will not say they're giving nobody joy. It fall down at once and say eat me, my boy. Thank you.
1: Choro lo bongso phan, jumi sen pen kapar jupon thekapot. Koson lo, jumi sen di?
3: Jumi sen.
1: Nang tum soprang ar jupon long lo ma, la so poem? আর জুপনং লদি চোরলো বংশফান পার্কে নন মাল কাপার জুপন থুই দোলাংকে
4: হিন্দিয়ালুন
1: হিন্দিয়ালুন দি কসন ল কাদু কাবেতা হিন্দিয়ালুন আর জুপনিং তুং মাইংতুং তে
3: ইংতুং
1: আর জুপনিং তুং দি নন কে লুন লে আর জুপনং নাং তাংতে কাদু কাবেতা
4: হামনে

ৰেডিঅ' কাৰ্যৰাধাটো আলম বিলম কাৰিল তুনাম ডেঙা ফাঙা দুন্থুল কিদু নাঙা পালিলাকে ডিফু রংঠেং টম্পেন বরসিং ক্রো সেরবিন ক্রোপি জর্জ টকবি রেবেকা তিরাংপি রুলেন্দ্র রংহাং বিদা দয়াসিং হানসি সি কবি পিলাপেন কামন মিলি তিরাংপি আলাংলেটুম কার্যগাং টুয়ালুন ড্যানিয়েল ইংটি কিলুন আলুন সেংবে জাদি থানা পুবাংসলুন তাংটি আর্যুক সিনাং নাংলেটুমেন কাচিনুরি লবাংসলুন

রেডিও কার্যরা তাতুম আদুন্থু অর্জুক সিনাং হিন্দি লাবার জানাল আজাম ভেক লাবাং সং ডেংলোমিন কিচেং সিলুন অর্জুক সিনাং ববি লাবার জানাল পেন লতা মঙ্গেশকর কেলুন এই ফাঁসা পুবাং সলুন লাবাং সলুন কেসন সে লাপেন মিউজিক পেমাং লক্ষ্মীকান্ত প্যারেলাল তাঁতে অর্জুক সিনাং লাবাং সলুন

লাপনা পড়া লেটু ববি লামার জালো পেন লতা মঙ্গেশকর গেলুন এই ভাষা পুবাং সলুন আর জলং এইটাল আদুনঠু ববি লামার জালো পেন আর যুগঠিস না লতা মঙ্গেশকর গেলুন আঁখিও কো রহেনে দো পুবাং সলুন লাবাং সলুন কেসন সেলা পেন মিউজিক পিয়াবাং লক্ষ্মীকান্ত প্যারেলাল।

রেডিও কার্যরা তুমলা পর পর হিন্দি লামার জানালুন আজ মে কার্যলং বম লাকে আকাশবাণী দিভুপেন লাবাং সং ডেংলং পেন আদুন থুয়ালুন অর্জুক সিনা সাজন কঘর মাংসো লামার জানাল পেন কুমার সানু লাপেন আলকা ইয়াক নিকিলুন আপনি ভি জিন্দগি ভি পুবাং সোলুন লাবাং সোলুন কেসন সে লাপেন মিউজিক বিমাং নদিম শ্রাবণ তাকতে অর্জুক সিনা লাবাং সোলুন

0: ইফকো নেনো সাৰৰ যাদু কৃষক হওক সমৃদ্ধিশালী।
1: রেডিও কার্যরা রাতুম আনুধার সিনহা তিরিমাকাই পোলা বাসওয়াং ডেংলপেন লাবজের পিনিলা বাসওয়াং ডেংল লাবজের থানজে মাং কারেং রংফার পি আলামজের লাবদেপি থংনক বে একাই আলামু পুথাক তাংটার যুগ সিনহাং লাবাংসু আলামজের
2: থং নক বে কার বিয়াং বং কাং তাং নাই লাপেন কাচি থাং নাই আনক বে কে থং নক বে হেনল বনতা নন ওবে কি মিয়াতুম থং নক বে আকাই আলামো কাচি নি আবাং ইং আর ও থং নক বে আফান আসার পি সারবুরা আতুম আমেন কি ইর কে থং তেরন পু হেনল বনতা কার বিয়াং বং ইনুত আনক বে পু চেথাং দেট আফিত আন কে থং তেরন আফান থং নক বে পুসি চেথান রংল আলাংলি আসার বুড়া আমেন কে অন তেরন লাপেন আসার পি আমেন কে কারিক ক্রোপি থং আসার বুড়া অন তেরন তা হালাসো আহুত কার্বিয়াং বং ইনুত আনক বে থং কে আউসো আকো পেন তা বাংকা প্রেক আউসোমার আসন কালি আলাংলি কে প্রেক জেক লাকে আও সো আকো আহুত পেন্তা হাম্বি ফলং বাথু থেক পেক লাপেন বাথালিতা আপ থেক পেক আর্নিসি জান্তা রিচো আবাং আচাকরি চাকর আতুম আফান কার্বিয়া রং পেন হা জান্তা পুরান কাচি লেংজি আফান পুরা তোভার কেপান কেসয় আহুকুম পিলো আচাকরি চাকর আতুমতা রিচো আহুকুম আতেং পেন কার্বি লাপেন চমাং আরাত আতুম আফান তোভার পাপান পাসয় তৈল তোভার কেপান কেসয় আকাম ক্লেম তাং এটলোতে কিজুত আহুত জান্তা রিচো আচাকরি চাকর আতুম কায়তা মুনিত কালাখা দোদো লাসো কালাখা আহুত লোতে ইলি কার্বি আফানকে নোকেকসো পেন আতেহাং আলং কাইকে তা পাংথক দপ দপ সি ইনুত বাহিনী বাঙ্গে থম্পু কালাখা খা লাসন সি ইলি কার্বি আতুমকে কাই আর নিতা সাই ক্ল্যাম দুলোতে আরেং আহু সোনাংল বন্তা কিসুংকে বয় আজয়নে লাপেন রিচো আহুকুম বাতে প্যাক উন এ আজক আরেং লে সোদাক সিতা ক্ল্যাম দুন্নাং ককল লাসো আপর আহুত ইলি কার্বি আং বংতা ইনুত আনক বে আমহাং নাং থেকল বাংসো আনক বে আমেন হেনল থং নক বে লাসো আহুত থং কে আর তা নিঙ্কান ক্রে ফ্লি আনবেদলাং থং তা লাসো আর নি আফি আফু আলং হুকুম চোহাংসি রং আসর আলং তোয়ার কাপাং থাই দুন জুইল লাসো আর নি তা সাই কাং তন আহুত কাই আসন রিচো আচাকরি চাকর আতুমকে মুনিত আফাই লাখা লিল লাসো কালাখা কেচেং আহুত থং আবাং থুরফ্লুৎসি পিনি কে নিতুম কার্বি আতুমসি মুনিত আফাই লাখা জি পু পুথিবল রিচো আচাকরি চাকর আতুম মুনিত কালাখা আসনসি থং তা আরি চোকাং অদংসি চমাং আতুম আফান উই আর লে সো সান পুসি লাখা লো লাপেন কাপা জুৎসি আফানকে চোকাং পেন চমাং আতে হাং পাংথক ডাকল আনকে রিচো আচাকরি চাকর আতুম আনকে কাফেরে কাত লাবল কাফেরে কে কাত পেন হেম চেলে রক আফি কার্বি আখাই তা ইনুত আনক বে ক্লাং তাংলো পু আলাম জান্তা রিচো আফান চাকরি চাকর আতুম থান পাচিনি দামল কার্বি আং বং পেন ইনুত আনক বে কে ক্লাং আলাম জান্তা রিচো তা আনকে মাথা সুংক্রুংল কার্বি আখাই আলং ইনুত আনক বে কে ক্লাং আলাম জান্তা রিচো আবাং আর জুলং সি আর নিসি থং আফান জান্তাপুর আন

ভালো। রিচোয়া হুকুম কেলং প্যান থং তা জান্তাপুর আন পালে দামলো। থং জান্তাপুর কেলে প্যান রিচোয়া ব্যাং থং আফান কাংতাং কাংসাক আসাদ কেলাং জি আফান পুরা আচাকরি চাকর আতুম আফান হুকুম পিসি আসন আসন আসাদ পালাংলো। আসাদ কেলাং দো আন্তা থং উনলাপলো। লাসন সি রিচোয়া ব্যাং থং গে ইনুদ আনক বেপু আংথেক চিনি সি থং আফান জান্তাপুর আর রন আপিনপো আরপু প্যাক দেলো। লাসো আর্নি প্যানগে থং নক বে জান্তা রিচো আর রন আপিনপো নংচে মানলো। থং জান্তাপুর রন আপিনপো কেমান আর্নি প্যানগে কার্বি প্যান চোম্মাঙ্গাং বং রন থামা আবে দেট আসনলো। লাসো আর্নি প্যানগে কার্বি লপেন চোম্মাং আতুম চোখলেন চোদাম রেংডক রেংনি প্যান দোলংলো। থং নক বে আকাই আহুত হংক্রাম লাপেন দংকামুকাম আদুং ঘিলানি আংলং আলং পারক আরি চোদো। লাসো আপারক আরি চোতা ইনুত আনক বে হালাসো আপর আহুত লাসো আপারক আরি চো কার্বি লাপেন চোমাং আতুম বেপার কেক্লেম আলং কাই তা কাচে নেক কাহলো দুন। আহুত পেন আহুতকে আপ্রানান্তা আরমুদ দুন দেত তিতি। লাবাং সো আলাম জান্তারি চোতা আর জুলং লো। লাসন সি আর্নি সি থং আফান রিচো আবাং হুকুম পিসি বাংসো আপারক নক বে আফান পাথি দাম তৈলো। লাসো আপারক রিচো গে হংক্রাম আদুং চেকসো আংলং আলং চেকসুদো আফাং আংলুম সি কায়তা আমেকে জাং জাং। লাসো আলাম থং আবাং চিনি পামে থং কে ইনুত নক বে চটকালি আলাংলিকে ফুজু কার্লে আসন তা চেপারজান থেক লাপেন এলং আদিম পেন আলং কাপ্রেক আদিম কেচন কাংজার কাপাহেলো থেক আবাংফু। লাসি পারক রিচো আবে কেজাং আহুত থং আবাং ফুজু কার্লে আসন চেপারজান সি জয় জয় পেন চেকসুদো আফাং রানপন লো লাপেন আদুং আন পালে দামলো। আদুং আন গিলে পেন থং আবাং ইহুত সো আপর মুন্থি দিংলো। থং আবাং কোসন সি কাপাথি পোমাপু ইহুৎসো কামুন্থি এসেক পারক রিচো আবাং আমেক প্রাং ডাকলো। লাসন আহুত থং আবাং পারক রিচো আকেং ইহং ওয়ান পং আমাত এসামভেট নাংকে চন কাংজার ডাক ঘিলানি আদুং আন নাং পালে রকলো। লাসো কাংজার আহুত পারক রিচো আবাং চেকসুদো আফাং এসামভেট ফুপুর সি থং আফান নং জ্বর দুনলো। লাসো নংকে জ্বর দুন আহুত থং আচুবি ফদুন ফ্রি আনলো। আকেং ওয়ান পং আজয়নে পারক রিচো কে আফি ঠিলতলো। থং নক বে জান্তাপুর আরন পিনপো কেমান আজয়নে চোমাং আতুম থং আফান আনিং ইংসামসে দেলো। আরলো আরলো পেন কেলাং সেলেট আনিংগে জাংজে লাপেন আপ্রাণ কারমুদ জি আফানসি বিদি কাংলিম মাথা দেলো। থং জান্তাপুর রন আপিনপো কেমান আহুত মাইবং গেদো কোসারি আরিচো ইনুত আনক বে দো। হালাসো আনক বে কপলি কপলি আরয় বি হি ই আদুং তিরকিমপু আদিম সি কেদো। হালা বাংসো তিরকিম আনক বে আট লাংনোপিক লাপেন আমেক লাংনোপিক তেবক তেরাই গেদো আতুম আফান কায়তা কাচেনেক কাহলো কাপাদো ওয়ের আজক রাত আতুম পেনাং আন আকিসুং ফোনাংলো। হালাসো আহুত চেসং গিরিপো আসুপি নকসাং আরবান জাং বেকু আর জে মে পিক লাপেন আচুয়াং ডিং পিক আর্নিসি লাসো আসোপি আমরেং আরয় লাং গাচিংলু আহুত আচু ইজেং ইংজুই পেট আমাত লাং পন্ডেট বি হি ই বাতে আমরেং আলাং রয় কেতক আলং তিরকিম আচাকরি চাকর আতুম লাং আক রিবম আহুত লাসো আচু জেং লং লকলো। লাসো আচু জেং পন্ডেট সি তিরকিম আনক বে আফান পাকলাং দাম দেতলো। তিরকিম আনক বে আবাং লাসো আচু জেং থেক লক পেন কোমাত আচু জেং মা লাপেন কোনাত সি কেদো মা পু আচাকরি চাকর আতুম আফান আবাং পি আফান পারি দাম তৈলো। আচাকরি চাকর আতুম আমরেং আরয় আমাং আনা দামসি লংজুত আলং ইনুত আনিম সোপি

0: আর লং আ থাক আর চুগা চেপা ক্রেং বম আহুত থেক দাম লং লং লো তিরকে মানক বে আ চাকরি চাকর আতম হালা সো আনিম সোপি আফান থেক লক পেন লা সো আনিম সোপি আচু জেং পো পু মাথাসি নেপ চেক লো লাপেন তিরকে মানক বে আলং আন পন্ডেট লো লাবাং সোয়ালাম জাং বেকু আপি আপো আতুম জানতারি চো আফান থানদাম দেলো লাপেন কার্বি পেন চোমা গাখাই আফান কাচে নেক আলাম আন্তা থান পাচিনি দাম এলো লাসো আলাম কার্জুলং পেন জানতারি চোতা থং আফান হুকুম পিসি তিরকে মানক বে আফান পাথি দাম তৈলো আর্নিসি থং রিচো আচাকরি চাকর আফান চেপনসি তিরকে মানক বে আফান কাপাঠি দাম জি আফান দামলো সীতা আলাং লং কিদুন আন আতুম আফানকে তোভার এ ব্যাং আন পাসাং এডসি আলাংলি ইনুট ভেট দামসি তিরকে মানক বে আফান পাথি দাম লটলো লাপেন রিচো আফান কাপাকলাং জি পুরা আফুতা ওয়ান দেলো থং তিরকে মানক বে আফান পাথি লটপেন চেবাংসি রিচো আচাকরি চাকর আতুম কেসাং ফ্রং আদিম আন নাংলেলো সীতা লাতুম কেসাং ফ্রং এসেককে থং আফান কোসন আবিদি পেনসি কেপা থি লংজিমা বাংস আবিদি কাংলিম আলাংতুম আংবং চেথান এডলো লাসি থং কেবাং পেনকে নিতুম আফান থারবে ইথে নাংলিক পিঠা কাংচির কালাং ইক সাইডে পুসি থং আফান থারবে আরং পারলু তৈলো থারবে আংসং গারলু পেনকে রিচো আচাকরি চাকর আতুম থং আফান থাই পেন আপ হুর হুর সি আপ্রাণ এন্ডেডলো থং আফান পাথি লত আফি রিচো আচাকরি চাকর আতুম থং আফু আফানসি তিরকিম নক বে আফু লোপু থান বাচো বাই দামলো সীতা জানতা রিচো বাং আফিকে চিনি দেডলো লাকে তিরকিম নক বে আফু কালি লাকে থং নক বে আফু পু আথে থং আফান রন আপিন পোকে বাদ আহুত আসো ই হং আলং সের কাপালি দো লাপেন আচু ই জেং আলং তা সের পালি দুন দো রিচো আবাং আচু আলং সের কাপালি থেকলং লকলো থং কিঠি আলাম চিনি দেট পেন রিচো আবাং আনিং দুক পিক আনলো আথে থং আফান রিচো চিংহন পিক লাসন সি থং নক বে জানতাপু রিচো আলং রন আপিন পো কেমান দুন আহুত মেথাং কার্বি আখাই আফান চোমাং আতুম লাপেন কাপ্রেক কাপ্রেক আখাই আতুম কাচিনেক কাহোলো পেন কিসুং কে বয় আহুত পাজক দুনলো লাপেন কার্বি পেন চোমাং আংবং ইংসাম জিন পেন রেংডক রেংনি দোলংলো থং থিথে আফ্রাং কে ক্লেম কে দাম আকাম আমো ননপুতা কার্বি আলং রি আদাং আসিম আবত দো ওলাং লাহাই আসিম আবত কে পিনি কার্বি আফুর কিমো সি নাকচেমানলো
1: রিজু কার্যুম লাপন আপর তিরিমেকা হিপুল বাসু আং দেং লং পেন কারেং রং ভারপি গে থান থং নক বে কাহামু আলামজির আর্জুলং একটাংলো লাকে আকাশবাণী দীপু

0: আভা রাখি।
1: ইফকো নেনো হাৰৰ যাদু কৃষক হওক সমৃদ্ধিশালী।
2: রেডিও কার্যরাটো আদন্থু আর্যু সিনাং লামকান আংদেং লংপেন রাজেশ ক্রো কেজা লিরমিয়া কায় লং টকলাং গে থেকে কেনাং সৎ পুলমাস লামকান লাবাংস লামকান আকাশবাণী দীপু পেন পিনিসি কেরত কাপাচে তাক।

কর্ডম লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু বীরটার জিথা বীরটা পড়িয়াবাং নীলিমদন সিং রংফার হাওয়ার আলং বিজেপি পেন কেচারি এন ডি এ গভর্নমেন্ট থার্ড টাইম আফান গভর্নমেন্ট কেসেং আফান চেসিকল বৈশিষ্ট অটল বিহারী বাজপেয়ী ভবান আলং বিজেপি লেজিসলেচার পার্টিয়া মায় পাদুল বাংসুয়া মায় লং সেন্ট্রেল অবজারভার জে পি নাড্ডা লাপেন্ট এসিস্টেন্ট অবজারভার নায়ব সিং সাইনি কেচেটংডু নাহোচি এন ডি এ লেজিসলেচার পার্টি লিডারিং ওয়াই পনল মাইকি জুদাফি এন ডি এ লেজিসলেচার পার্টি গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য আফান চেতং দামসি গভর্নমেন্ট কেসেং আফান মাং দামল আকিমি গভর্নমেন্ট পেনাবদিক আরোনা টাংপেন সেমি ডেংপো বাংসো আফান খানাপাড়া ভেটেরিনারি কলেজ কে পাঠুয়া ক্লাম আলং শিখ দাংল সেমি কে ডেং আমায়ালং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আলোহি সারপো আমান আপাং পেন নাং চেতং দুটপো লাপেন সেন্ট্রেল হোম মিনিস্টার অমিত শাহ বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট নিতিন নবি পেন ডাংলক পেনাং আন সেন্ট্রেল মিনিস্টার লাপেন এন ডি এ পেন কেচারি স্টেট চিফ মিনিস্টার ডেপুটি চিফ মিনিস্টার লাপেন অংডং সিনিয়র বিজেপি লিডার টু নাংচে টংডুন পো সেমেকে ডেঙা মায় আফান কামরূপ মেট্রো ডিস্ট্রিক্ট আলং ট্রেফিক কন্ট্রোল আরন ঠিক পনল কামরূপ মেট্রো ডিস্ট্রিক্ট কমিশনার স্বপ্নীল পাল লাপেন্টে ট্রেফিক পুলিশ ডেপুটি কমিশনার জয়ন্তা হারুথি বরা পাটুমি সি প্রেস মিট আলং বাংসোয়া পুঠাক লামথে থান পাচিনি পনল বাংসোয়া টেঙ্কে পেনাপ্তিক আদাব পরফাই সিরকে পেন আনারলো পরফাই হিনি আন কইনাধারা পেন এয়ারপোর্ট আন আর্ডিকে দৌ লাপেন্টে কাংলে নাগারি মটর কেচেহেলাট ইংটন আংটন পেন কাঙ্কির পাদুপো কইনাধারা পেন জালুকবাড়ি আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ আপয়েন্ট আন ইহি নাটোয়ার আনসি গাড়ি মটর চেহলাট লং চটপো বাংসোয়া টোয়ার আলং ট্রাক ডাম্পার হাই হুই আর ডিকে দোয়া গাড়ি চেহলাট লং দিল সেমেকে ডেং আমায় আলং নাংকিদুন মাতে কেবাং আগারিয়া মখা ফান হুরু হোজাই বৈশিষ্ঠ আটোয়ার শহীদ নিয়া আটোয়ার আলং পার্কিং ফান আদিম ঠিকল টিভি কে লিডার সি জোসেফ

bijay pini ada por phai ke tamil nadu akimi chief minister phuphan semi deng ponlo chennai semi ke deng ke pado amayalong siri bijay along kaprek bang sir cap minister tumta semi deng ponlo tamil nadu bang pharuini ra thong ke abruptly members assembly along bang pharu sira inkoi member support ke long aphi patumi governor rajendra bishanath arlekar joseph bijay phan chief minister ar pua phan semi ke padeng phan phaponlo লোক ভবন পেনিসি প্রেস মিট পেনলাম থে কে পাকলাং আটেনকে গভর্নর আকে হাই বিজয় ফান আরুনি ফাই ক্রে থম কালিতে বাংসো ফ্রাং এসেম্বলি অলং ভোট অফ কনফিডেন্স কে পাহাং আফান থান পাচি নিপনল স্টেট গভর্নমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট পেন কেবর ই পেন পাটুমি বাক্সা ডিস্ট্রিক্ট খেতিয়ক পেন কে পামান মেট্রিক টন ইংকয় পেজওয়ালাং ইউএসএ ফান এক্সপোর্ট লো বাংসো পুঠা খানপ পারা কৃষি ভবন অলং কেপাডো ইসি প্রোগ্রাম অলং এগ্রিকালচার ডিপার্টমেন্ট কমিশনার সেক্রেটারি অরুণা রাজুরিয়া বাংসো প্রোগ্রাম আরণ আটাং পেন ইংপুপনল বাংসো পেজো অলং বাক্সা ডিস্ট্রিক্ট বাং ফারুফো

লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু দরমারলিয়া দুনথু লুনাং ডেং দামিক লোনাং পিনি লুনাং ডেং আলং ফ্রান্সি প্রসেনজিৎ ফাংচো পেন কি লুনা লুনার জিগলংপো আলুনালাম থেকে মানায় আতুরা সন আর জিগ সেনাং আলাং লিপেন কি লুন লবাং সলুন

লুনং দেং লং আদুন্থু ধনসিং তেরন পেন কি লুনা লুনার জিগ লং পো আলুনা লাম থেকে কাচে ক্রং নাং আর জিগ সিনাং আলাং লিপেন কি লুন লবাং সলুন।

0: কাৰ্বি অনুষ্ঠানটি শুনিলে।
1: লাপোৱানা পৰ গুৱাহাটী পেন কাপাচেতা কাৰ্বিয়াজাই মেঘ নাংলি তুম আৰ্জুলং একটাংলু লাকি আকাশবাণী ডিভু জয়মেকে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহাটস ফারুসিরা টকবরা সিরকে লাপেন আন পার্টা রেস অ্যাপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেনটা নাংলিতুম আর্জুলং ইকজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই প্লিরা মিনিট থংকে প্লেংটাংলো নীলি দুর্মিতেরন পি রেডিও কার্জু কেদো আনারা ফান কারডম নাং পাজির ইগলো পিনিকে আরু অচিকলো নিফাই ক্যাব ভমকুরুয়ারনি টাংটে নন আদুন্থুয়া যায় মেঘ দাম ইগলো নাং ডিমাসা লুনবারিম আংডেং লবাংসং ডেঙলংপেন আসন সনালুন আর্জুইক সিনং কেচেংসি পারুল বর্মন কিলুনালুন আর্জুইক সিনং আলুনালাম থে আংথাইসি তাংতে আর্জুইক সিনং।

0: lapuan por nang litung boro lun bari mang denga long pen ason son alun arjulong iktang lo boro lun bari mang denke lapuan si kang tonik lo nang litum jai mekar jubom laki akashwani dipua long pen tangte non adun thu chupang reng chulana ajai mek ang denga long pen kenin parvo lapen distemper virus mati মেথানাতুম আকিসু কোসন পেন্সি কাছলং মা লাপেন কোসন পেন্সি কাপা মিনংজিমা আপুথা ডক্টর রুকাসেন্টে রং লাপেন হুদ হুদব্যাং হেলভেলিন তিমুং পি দুমং বং চিহুচিপুরালামজের আর জুইক্সিনাং লেবাংসু চিহুচিপুরালামজের কে পিনি আকাশবাণী দিফুয়ালং পেন কেপাচি তাকচেং চিহুচিপুর আলামজের ইগলু তাংতে আর জুইক্সিনাং
1: মনি রাতুম মারাত মারেং কাপাং রেং লাগে আকি মিয়ালাম গালিলো সনসে মারাত আপি আকি সো পুসেতামে আকি মি গালিলো মারাত আং বং পেন মিথান কাপাং রেং হেনলো মনি রাতুম ইসন আনিং কিদক লা সনসে মিথান আকি সো মতে কেনাইন পার্ভো ভাইরাস ইনফেকশন কুসন সে কি লং মা লাপেন কে কুসন সে কে কাপা মেজিমা লাহায়ালাম কাছে থান জিয়া ফানপুরা মানজা ফুডার ডিমনস্ট্রেশন ফার্মালং আমেনেজার ডক্টর রুকাসেন ফানসি চুফা ইগলো এলাং লিনন লাদাখ স্টুডিও আর লোনা ইংনি গেলো লাসি রেডিও নাংকার জুদুনা রাদা তোমা ফান আকাশবাণী দিপুয়া হিন পেন কার্ডম নাম পাজির ইকলো লাপেনালি ফান সাতামে কার্ডম নাম পাজির ইকলো আকে হাই কার্ডম
2: কার্ডম
1: তাংতে ডক্টর আকে হাই কানাইন পার্বো ভাইরাস আকি সো মাত কুপি আসন ল সপু থাক নাংলি রেডিও কার জুয়া রাদা তোমা ফান থান ইকজিমা
2: আপ্রাংসি রেডিও নাংকার জুদু কার্ডো কুয়ে রাত তোমাটা নিলি হিন পেন কার্ডম কেনাইন পার্বো ভাইরাস ইনফেকশন কে আজর ডিং ওলো বা বান ওলো ইসিয়া ভাইরাস ল লাকে ডিএনএ ভাইরাস পুষি পুপু সাকে কেনাইন পার্বো ভাইরাস পহিনকে আউরিয়ানকে কেনাইন পার্বো ভাইরাস পুদো বাতে কেনাইন পার্বো ভাইরাস টু পুতা পুপু সিপিভি টু বাতে পার্বো পুতা নিজে যে কমনলি কেনজিলো লাকে লাকে কন্টিজিয়াস ভাইরাস পুষি নিতুম রেঙে লগালাম পে নিজে যে পলো কি উন সাপ প্রাপ্যে উন কাছি উন প্রাপ্যে গান মেথানং বং প্রায় মানে কেনাইন স্পিসিস তুমং বং আনকে লাতুম কাছি উন প্রাপেক সং বং কে মেথান দা থেকল বাতে উলফ বাতে লা হিয়াল হিয়াল তুমান্তা উন লাসং দা থাকসি বেলেক বেলেক কেনাইনা জাতি তুম আনহান্তা লাসো কে সো কে চি উন চি উন উন আনকে ইতুম কে থেক দুনং আনকে নন রিসেন্টলি রেকর্ডস লং থেক দুনং কে মেং তুমংটা কি উন পুটা থেক দুনং ল এনে কে কাই কে মানে মেং তুমহানকে তুমকে থেক নুন লং কে ভাইরাস কে ফেলাইন পেন লিউকোপেনিয়া পো ভাইরাস এনে কি কি উন উন সিতা নন আকো কি মি থেক নুন লং লো কেনান পারো ভাইরাস টু দা লা তুমহান ইফেক্ট পুতা আর কোট লং লো সে সো ভাইরাস নিতুম প্রায় কে থেক লং লং কে লা কাংসাম আহুত বাতি লা কাংসাম কাছি উপ হুত পেন টিল মানে কে ফাং অক চেং চিয়া প্রাং প্রাং লা সো হুতে ভাইরাস আউটব্রেক কাম কে থি তিতি ইতুম লম লাক লা কার্বিয়াং লং কাংটা প্রায় মেথান পাং রেং তুমা পপুলেশন তুম আং লংটা তুম থেক দুনং ল লাপেন লাতুম স্পেসিফিক প্রায় স্মল মানে বিহেক লা আর্টা ননহেসি কে জাইলাং পু তোমা মেথান তোমাসি এটেক টেক মানে আপ টু ওয়ান ইয়ার নিতুম প্রায় থেক দুনং কে টু টু ওয়ান ইয়ার আং বং মেথান রান কে এফেক্ট ল পল উইদিন ওয়ান টু টু মান্থস আং বং কে আপায় আচুলাং চুলু সুবম লাং পট লাতুম আপাই পেন আজা কং চেলং লং বা ইমিউনিটি ডেভেলপ তিতি লাসি লাসু ইসে খুদ বাংকে লাসু ইনফেকশন ঠেক দুলং কে প্রায় ঠেক দুলং ও ই সেটা লাসু পেন ফিলো পুটে আপাই পেন কাছি ও লোপতে ইমিউনিটি বাং লাতুম অটোমেটিকলি নাং ডাউন পপট আ ভাইরাস বাং লাতুম হান কে টেক জয় পিকলো সো আপ টু ওয়ান ইয়ার আনকে দোয়ান বেয়ান মেথান নাতুমান তা হান্তা সাসেপ্টেবল ল নিতুম মাংকে কেঠেক দুলং আলাম মাংকে লাপসুলো কেটামান ব্রিড দো স্পেসিফিক ব্রিড দো দো বেশি লাতুমহান এফেক্ট ফেক রট ওয়েলার্স তাহ জার্মান সেফার্ট পো লসন সন এক্সাম্পল দো লাতুমহান তে কি উন বাং আসাফো প্রাপচেট লাপেন নন বাংকে নিতুম থেক দুলং ল প্রায় আনমেথান তুম লোকেল মেথান মুখা ডাক দেশিয়া মেথান তুম মুখা

0: ta la asu tum an phal ke la chi un lap side
1: tala
0: asu wa ke suk chi un traffic ni tum non la presently ke research sui bom teng pulte aprang prang ke ene ke cpv an cho to non mang ke thek dung long lo cpv 2 cpv 2 c bc effect aku cpv 2 ta cpv 2 a pula dolang aku cpv 2 b pula dolang kala cpv 2 b bang si abc ke effect pusik thek long
1: kala kala
0: si la so ke so ke ni tum ki unlo pulte methan tum mane sonopu poho within ki unpen within 3 to 4 days ang bong lote a symptom ni tum thek long lo
1: kala kala
0: si la so prang si ajat sita mane kupi mata ke ni nengta chiri nengta advanced pencil support itum ching ching wai thunang later on
1: kala kala nang chiro iglo e kanain parvo virus kupia son lo la so ki so la so putang nang le radio cardio rada tum phanang le than pajir mia pot tang te doctor ke hai la so virus mate la so parvo virus ku son se kachi un lo me thana tumang bong la so putang nang le thanik jima
0: o kachi un ke prai ke tum thek dulong ke a hi pen
1: kala
0: a hi pen fisses a hi pen thek dunong ji but the direct contact jong si do kolo potela puta chi un un la pen alang tuma body fluids a joini pen da chi un ta do do ang jong si sala a saliva spuno ba pin pin pen sita me chi un de ji ako ke chu ki jun talo jong si chora pet jun rapet affected dog do hodak ke chudun pulote halata halahan effect dat po
1: kala
0: ako nitum thek dunong je pen aname thantu mediat aphisita la so virus ke mane a hilong nang dun bomlang aku la pu benta mane mesiana me thantu mukha la vaccine pp me thantu mukhan ke effect un la so ke so anke pri la so virus ke chemicals pen an chemicals tum benta resistance un an pen temperature ta adjust un a virus ta la si hemalu pusita yat pusita la mediat me thanlo mane un et pen mediat pen sita jong si amne a hilong ba phinglong a phinglong khali sorry a hilong ba a hilong pen ke lang nang dun bom lang a virus nang dun bom lang si la pu pen ta ka chi un a chances do tam pen non mang ke ni tum thek dulong lo je domesticated tum a joini mane wild tum hanta la so a kisu mane un pa un un wild dog sam khat tum hanta undam po hial to hanta la pusi chi un po
1: kala kala e nang chiru pik lo nang li la so pu thak ki than ka pajir mia pot tang te Non head nangli, get han a bar peep and sikachi un and croy pentamichi un pulo. Tante la soa metana tum jongsi, la soa kisu, chi un lo mate, long lo lo pulote, la tum ang tek mate, English alampenke, a symptoms pulo, la tum kusonsi, kachi clanglo, la soputanangli, tan pajir mi exima.
0: Amunili, ninja sonlo, de undet pen, up to 3 to 4 days of pillow pulote, a symptom tek longji.
1: Kala.
0: Symptom nitum ke tek long chenke first ke a sabu marata son tek longji. A methan pan temperature high pig ji
1: kala
0: abang a phuso a son ja dia phuso pig ji la a phuso de po tempala asabo marata son theklong po an chuchilo anke la sopen phi theklong ji ke aning ke bang mostly aning ke bang tumara tumukha ke etum mane kachini dunde po etum kachini dun anke mane aning ke bang hut ansi tumi theklong rong po
1: kala
0: kala la ke mane mane sonong nang thampo ka aning ke bang hut si mane symptom chinidun rong di tilo so aning wang pon tik angke adhe ka methan tumang ke diarrhea ta do fit tum ta do do bad diarrhea ke ha phian le do rong tum ta do do ko adhe adhe ha ka methan tumang ke diarrhea ba apok su apok chokor ke ching hut pensi do kok titi am ning wang mang ke a phisi do rong titi ta do do seta lake subsequence ke dolo lake aning ta wang po a hita jang po angke dehydration po dehydration mane lang abi de po bang long so joini prime methan tum ke মানে ঠিলাপ দিলো নসি ট্রিটমেন্ট পিদুন টং ঠিক থিলো পুলতে মানে কি থি চান্সেস কে থি পিক
1: কালা
0: থানতুম আসু তুমুখা থি দা পিক
1: কালা
0: পলো আ ভাইরাস টেক দাম পো কে টেক লো পুলতে লাতুম টেম্পারেচার হাই পো ইয়া পো কে ডিহাইড্রেশন পো তুম রাপ আ পোর পেন ট্রিটমেন্ট লং থেক থি দা পুলতে লা ডিহাইড্রেশন আ জয়নি লাতুম কি থি জিয়া চান্সেস থি পিক
1: কালা কালা না চুরু ইগলো নাং লিফান এলা সো কিসু কোয়ানসি এ কুসনসি কিলং মালা সো পুথা নাং লিকি থাঙ্গা পাজির মিয়ে পট তাংতে আকি হাই লা সো কিসু কো আনসে কা ফেরে মে মেলো মারা তা তুমা ফান পুসিতা মি আথিমা আনু তিন তা মুনি রা তুম মিথান কা পাং রিং আনিং হাং ও লাসি লা সো আফান কুসনসি মানে কা পাজক জিমা লই সন কে লাপেন কে কো আনসে কা ফেরে মে মেলো মা লা সো পুথা নাং লি থানিং জিমা
0: কা ফেরে মে মে পুরো আলাম থানাম লো পুলোতে এটুম ডাকলম কে রাত তুম আবুর লো পুসিছে

0: han hurt i dit, lad os sige, han kan abul op lidt med han angst i pijab jo. Asu ke jai oktober om sige jai på, han kan december om kan lad os sige så abul unlap på, John kæb bag med han vandt bare John på John tror med han på sig der sådan ti pilap af ham, på at komplen nitum longlo, ret tumpen. Poro mane apor pen la so problem mangke vaccines pidun long lidat polo but treatment pidun long lidat polo barat tum kachini ni ta son lo ever kavita son lo
1: kalan kalan
0: la so joini pong ke prime than dung ke thilap titi alam the ni amun mohed nang thana son dehydration po sok dam ji po methan ang ke thilap titi
1: kalan kalan
0: angke la so hormone tum don si benelo pute first doctor long ni tum han long ban lo pulo te ni tum diagnosis fancy borui প্রায় কে সিমটম পেনসি নিতুম ডায়গনোস দিয়ে দিতি যে লাগে পার্বো ভাইরাস আগে সোলপ সেটা কনফার্মেটরি ইজসি দাম যে ইপলতে নিতুম প্রায় নলম টেস্ট কিটস এভেলেবল দো পেটস শপ লং সেটা আমি হাটম লং টেস্ট কিট দো লা টেস্ট কিট পেনসি টেস্ট পোকে ডাক মাঙ্গে নিতুম মানে ডিফারেনশিয়েট করি উনলো যে পি আ ভাইরাস তো কি উনলোমা কেনান পার্বো ভাইরাস ইনফেকশন হতে পজিটিভ না ক্লাং পো লাসল পজিটিভ ক্লাং লপতে এনকে ট্রিটমেন্ট নিতুম পাংচেং নন ফিটপ
1: কলা কলা এ না জরো ইগলো লাসল পথানাং লি কি থানে পাজির মিয়ে পন তাংতে ডক্টর কে হাই ই জনামি থান জংসি লাসল পারভো ভাইরাস আকি সু লং লক লপলতে নাং লি তুম কুসন সি সে কিলাং ইগলো লহ
0: সে কিলাং ফান পুলতে নিতুম মানে এনি কে আহক ফেলালাম কে লাসন ভাইরাল ডিজিজ ফান কে আজাতা ট্রিটমেন্ট আবে ইন রিয়েলিটি কে ভাইরাল ডিজিজ ফান কে নিতুম ট্রিটমেন্ট আয়াতা পিপে
1: কলা
0: সিমটোমেটিক ট্রিটমেন্ট সে আজাতা ডাকে পিপি আলাং হান সাপোর্টিভ ট্রিটমেন্ট পিপ সিমটোমেটিক ট্রিটমেন্ট পিপ নন একদম সিমটম থাকলং পো আর সিমটম লং থাকলংকে আনি গেবা লানি গেবা জৈনি ফাঁসি আনি গেবাং আর ডোয়াই পিপ আনতে আবাং লং লা ডিহাইড্রেশন নাং পো পোলা সো জৈনি পো নিতু ফ্লুইডস পিজি আবার সেলাইন পিজি আলা লংসি অ্যান্টিবায়োটিক্স সেকেন্ডারি ইনফেকশন পালং লিয়া ফান অ্যান্টিবায়োটিক্স পিজি ডায়রিয়া দলপুতে এন্টি ডায়রিয়াল পিডুঞ্জি লালংসে ডায়রিয়া পাবিডে জি ফান বা পক চকর বা পকসু পাবিডে জি ফান পিডুঞ্জি সিমটম এসি আকৌ ডাক এসি থেকলু লং আমনিলি আসাবো থান টেকনি বুকল য লেটার স্টেজ লং থেকলু লং জি আলা আহিয়া বাং আকে এয়ার সিনাং চঞ্জি মানে ভাইরাস বাং এটেক পো মাতি দি এটেক লোপলতে কাইটা নিউলি ডেভেলপ সেলস আলংসে এটেক টেক নিউলি ডেভেলপ সেলস অং এটেক পোলতে মানে লাসি ওয়ান টু আপ টু ওয়ান ইয়ার তোমাকে প্রায় সকিছ থেকলং চলো পল নিউলি সেলস ডেভেলপ আ সেলস লাং লাতুম কে আবাং কে কাছি কে ডেভেলপ লং লাং নংসি লাসো জৈনি পল আসো কে ডেভেলপ জিয়া জৈনি পল আতুম মাং কে হাডাকসি কে এটেক নামছে নি খা আংকে ইনটেস্টাইন পোলতে লা আফেক আফেক আ সেল কে নংসি লাতুম মানে কিমি কিমি ডেভেলপ বম লাং মতি হাডাকসি লাতুম এটেক দাম পো লা এটেক পো আংকে লা চোলা পো সেলস মুখালা ভাইরাস চোলাপো লাসোকে চোলাব জৈনি পোকে আমেক ডোলা পোলা লা আমেক ডোলা পোল আহি নাঙে চন হতা আবি কেনে থু আনসি মানে নাঙে চন চন্ন লাসো লাহাই জৈনি লো যদি হাইড্রেশন কে দাম দাম কে হ্যাঁ সে লাসো ফানসিং কে নিতু মাকে ট্রিটমেন্ট হুট বাংকে লা লাহাই হরমু মাথা এডপেন্সি সাপোর্টিভ ট্রিটমেন্ট মাং পিডুন থু বম্প প্রায় আঝেক দিম লং মাংকে নন লা বেঙ্গালোর তাহ চেন্নাই তাহল হাই লম নিতুম থেকে নং মাংকে নন মাংকে লাতুম মাংকে এডভান্স টু চেলো প্লাজমাটা পিপিলো ব্লাড ডাইরেক্ট ট্রান্সফিউশন পোকে কালি হ্যাঁ ব্লাড পেন প্লাজমা ওলাই পো প্লাজমাটা পিপিলো ইমিউনিটি বা ডেভেলপ বা প্রাপজি ফান ইতুম অলপ মাংকে আনতা তুম সিমটোমেটিক ট্রিটমেন্ট পেন সাপোর্টিভ ট্রিটমেন্ট নসি নন্তা দোলান আফুসো পোটে আফুসো ফান্তা পিদুন পো লাসে বি কমপ্লেক্স ইঞ্জেকশন মুখাতা মাল্টিভিটামিনস লহে লাসন তা পিদুন পো
1: তাঁতে ডক্টর কে হাই নন হেড না লিকি পু এ ভাইরাস ফানকে লাই আকি সো ফানকে সেকে লাং জি ফান আদাই দারু নন মামাত আবে পুলো তাঁতে এ কিসু আলিং সে নাং তুম লা সে লাং দুন বোম পো তাঁতে লাসো আকিছু মতে লা পার্বো ভাইরাস আকিছু মে উন মা লাহো তাঁতে
0: নিতুম প্রায় ট্রিটমেন্ট ক্লেম লোপলোতে কি মে উন সিকে থাকলং মে উন এ দেতা দো আলাম থে নিতুম মানে গ্যারান্টি পিউ নি লাসো কিছুকে আধেকা সিরিয়াসনেস কো আনুনি ভিরুলেন্স কো আনি লাসো আলাম দ কগতি জংসি এফেক্টেড বাং কো আন আ লেভেল লিলনি জংসি এফেক্ট পিক আনু ডিহাইড্রেশন বাং লিপ পিক আনুতে নিতুম বসাই উনি দেতা দো কো আধেকা তোমাকে আসাবো আরলু পেনা যা কং ইমিউনিটি মেসাবো মিশন তুম দো পুলতে লা তোমাকে চান্সেস দো কে বাসি জি ফান কেরেং আগি ফান প্রায় মেথা নুগে কেরেং রিতা দো আঙ্কে নিতুম মাংকে নন মাংকে লাসি সাজেশন পিজি বাংকে প্রিভেনশন কসন সি কি প্রিভেন্ট পো মালাসি নিতুমকে সাজেশন পিপি ভাইরাস পোহর মুগে প্রিভেন্ট

0: লাগে আর্লি ভ্যাকসিনেশন, ভ্যাকসিনস অ্যাভেলেবল দো ভ্যাকসিনস নিতুমকে নকে সিঙ্গুল পারোয়েরা সাপো ফান পিপে নলমকে মিক্স ভ্যাকসিনস দোদো মাল্টিপল ভ্যাকসিন দোদো ইসি বেট আ ডোস লংসি DHPPI পো ভ্যাকসিন সিপিপি DHPPI মানে ডি ফর ডিস্টেম্পার, ডিস্টেম্পারটা এসিয়াকে সলো, এইচ ফর হেপাটাইটিস, পি ফর পারোভাইরাস অ্যান্ড পিআই ফর পারা ইনফ্লুয়েঞ্জা DHPPI সব ভ্যাকসিন সি নিলিতুম পিপি চেকলোজনি বা এইট উইক্স অনলতে ফার্স্ট ডোজ নিতুম পিমেল লাপেন বুস্টারকে আফটার ওয়ান মান্থ নামে নিকা নিশিলং বাতাইছি লাসোয়া ভ্যাকসিন বাং পিলো পুলোতে প্রিভেনশন উন প্রায় আমি থানতুম নিতুম থাকলং লাসোয়া ভ্যাকসিন স্পিডের ফিলোতে উনা চান্সেস কম ও সেটা ভ্যাকসিন পুলোতে পিলো পুলোতে ইসি আপর দোদো ইমিউনিটিকে ডেভেলপ ফান সাপোজ পিনি পিলো পুলোতে লাইক 15-20 ডেজকে আপর নাংজি ইমিউনিটি ইমিউন সিস্টেমকে ডেভেলপ ফান লাসোয়া ভ্যাকসিন কাম কি পিয়া ফান সো লাসোয়া এসে একদম সে আকো লাসোয়া কিছু বাং উন্নুন লগল পুলোতে চান্সেস দো লাগে মানে এফেক্টেড জি মানে ইনফেকশন লাগি লোক জি পোয়া চান্সেস দো
1: নাচুরু ই লোনালি ফান পার্বো ভাইরাস কিছু অপথাক পেনাং আনিলি যে থানদাম লং লজ কাচিরে কোসন মা সেটা মেনালি নন হেড পেন থান ইগলো তাতে নন হেড নাংলি মিথান তুম ফান ইং প্রিম গিপি লাসো পথাক নাংলি কানিং যে হেপাটাইটিস আলাম সেটা মেনালি নিং যে পন তাতে মিথান তুম ফান তা হেপাটাইটিস কিছু উন মালাহ মালা পেন মুনি তুম ফান কি উন হেপাটাইটিস পেন ইসিভেট লমা লাসো পথাক নাংলি কে থান পাকলার ইজিমা
0: হেপাটাইটিস উন তোমার তুমি ডিফারেন্ট ডিফারেন্ট কে শুধু সেটা মনে তো হেপাটাইটিস তা প্রায় ভাইরাস ভাইরাস ডিফারেন্ট ডিফারেন্ট চট তোমার হেপাটাইটিস তা তোমার উন লাসো ভাইরাস তোমার মানে লাসো কিছু বাংকে মনে থানে ফেক ফে হ্যাঁ মনে তোমাকে ফেক কে বেলেগ তোমার কে ফেক লিপাই বেলেগ
1: তাতে হেপাটাইটিস পেন পুথত কানাইন ডিস্টেম্পার ভাইরাস পুতামে নাংলিপা মোকানি যে পন্ডু তাতে কানাইন ডিস্টেম্পার ভাইরাস কে কপি আঁকি সোলো লাসো পুথাক তামে নাংলি থান ইক জিমা
0: ও কেনাইন পাবো ভাইরাস বাং কেনন ইতুম যে থান লো যে ডিসকাস লো সন রাখ থাকছি কেনাইন ডিস্টেম্পার পুটাইছিয়া ভাইরাস লো কেনাইন ডিস্টেম্পার কে লাকে আর এন এ ভাইরাস আমুনি লিপুলো কেনাইন পাবো ভাইরাস কে ডি এন এ ভাইরাস নন লাগে আর এন এ ভাইরাস কেনাইন ডিস্টেম্পার বাংকে সো সিডিভি পুটা নিতুম শর্ট ফর্ম পেন পুপু বা ফুড প্যাট ডিজিজ পুটা কমনলি আমি আন দোদো লতা ইসি ওয়াইরাল ডিজিজ লো লাকে কে লা বাংকে কে এফেক্ট উন আরেঞ্জ থেপিক প্রায় পিনা আনা অ্যানিমেলস তহকে এফেক্ট উন নট অনলি কেনাইন মানে আমি আন সি কেনাইন বুঝত আন্তা কে এফেক্ট কে ঠকবা মন্তা কে এফেক্ট থেক দুলং লো পান্ডা হান্তা এফেক্ট থেক দুলং লাপেন ফক্স তাহ কয়োটি তাহ লাহাই তহান্তা এফেক্ট লো লাপেন নিতুম থেক দুলং টেং পুটে হলা হাগরা সিল লা ওয়ালরাস সিল লাহাই তহান্তা এফেক্ট লাসো কে সোকে পুসি কে পু রেকর্ড লংকে সো লাসো কে সোকে প্রায় মুনি থানকে উন এ সেটা লা অ্যানিমেল পেনা আন অ্যানিমেল তহকে উন নিতুম থেক দুলং টেং পুলোতে আর সিমটমস কে প্রায় লা কেনাইন পারবো ভাইরাস তুম আসন সিলা তোমান্তা কিছু ঢেকা সিমটম কে সিমিলারিটিস দো সেটা ডাক কে এন্তা আসা ও প্রেকচেট বাংকে ইসন বাংকে হলা নিপেট নিপেট নিপেট কিছু ফুটপেট কিছু পুলো মানে তিদি আলাং তো ফুট লং হেদি পোস ইন টাং পিক পিক জি হার্ড পোচ মান লাভ জিলা সফট নে সফট সফট এনে কে মিঠান নকে সফট ও মতে লাকে হার্ড লাভ পো লাপেন আমেক টেবের এসন মাং থেকলং জি লাপেন লাপেন কে থেনা একো দোলাং ডাক বাংকে নার্ভাস সিস্টেম এফেক্ট দেরিতি নার্ভাস সিস্টেম লে এফেক্ট লতে লাতুম এনসেফালাইটিস তা ডেভেলপ তা দদু আধেক নাংলিতুম প্রায় থেকলং জি সিমটম আধেক আমি থান তুম ট্রিটমেন্ট পিপে বা স্ট্রিট ডগস তা থেকলং লং আধেক আবাং ক্লেম হির দুদু আহোপেনকে আফুমা আফুকে ক্লেমারে তা দুদু মুরাত তো মুখাকে বাং মাথা জি লাগে মেথান জোকে কান লোক জো পি ধরে নেই মাথা রং দিদি কালিলো লাগে কেনাইন ডিস্টেম্পারকে সোলো আফু পা কানারেট সন থেকলং জি আবাং পা কানারেট সন থেকলং জি বাতে আবাং ক্লেম হির তা দোবের জি লা সোকে সোকে লাই সনলো আপেন কেনাইন ডিস্টেম্পার ভাইরাস জংসি এফেক্ট লোপলতে প্রায় ম্যাক্সিমাম মেথানকে 100% মর্টেলিটি চান্সেস তো ও মর্টেলিটি চান্সেস দো মানে থিবেক পো অসংসি দো বাতে মেসেন আমি থান বা মেসেন থ কালাংলো মেসেন আমি থান তহান থাক উইথ ভ্যাকসিনেশন যোসি বিপি দালো তেলা তোহাকে এফেক্ট বেক পো জংসি এফেক্টেড মে থান বাই চান্স পেন ট্রিটমেন্ট পেন মেডিয়াত লো মেডিয়াত পেন

0: ছিলো পুলোটা আধে আসিমটমকে আকাইছি দক গতি নন সসন নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম কে এফেক্ট বাংকে আকাইছি তা দক তিতি এসন মাংলা আবাংকে ক্লেম হিয়ার মেথান মাংগে যেনবা আলা বেমার কেলং হুট বাংকে আনচুচি দাঁত পোমাতে ইয়াত চুচি দাঁত পো টেম্পারেচার দক পোপর লাহাই ট্রিটমেন্ট নি তাং এট পেনা ফিসি তা আন মাংনা চিচু তাহাই সেতালা আবাংকে ক্লেম হির মাংকে হেদি আকাইছি তা দক তুনতা দুদু
1: কালা কালা ওটা তেলা এই মিথানজং সে লাপু আর ক্লেম হোর লোপুলো তেলাকে কানাইন ডিস্টেম্পার ভাইরাস লো পুছি নি দাতা চলো পাজার লগে দেই
0: এনে কি বেলেক বেলেক তা দোলাং নো সসম কে এপিলেপসি তা হল হাই তা দোলাং এপিলেপসি তা হল হাই কে মানে মানে তুম ডিফারেন্সিয়েট করি নেন আমি থান এপিলেপসি তং কে দোলনে নে তং লা কানাইন ডিস্টেম্পার তং কে লাগিনি লাসি তুম ডায়াগনোসিস করি লাতা নলম কে কিট তা দো এনে কি ল্যাবরেটরি টেস্টিং পুলোতে এলাইজা দো ইয়াত দো হেডি সিতা অ্যাভেলেবল নন কিট তা দো কিট লং তা ইমিডিয়েটলি কেলাং আফাতকে কিট লং তা লাংমে
1: কালা কালা নাচুরু ইলো ডক্টর কে হাই তাতে এলা কানাইন ডিস্টেম্পার ভাইরাস তা মেলা পারবো ভাইরাস আসন সি কাচি উন প্রাপ ও বাজার মাল হ
0: কালা চি উন প্রাপ পে লাসি ওয়াইল্ড অ্যানিমেলস তোমার নাম তা লাতুম কাচি উন পেকলো টাইগার তোমার তা কমপ্লেন দো কো চাইনা লং তা রেকর্ড লং তে এমপ্লয় চাইনা লং ক্যাপটিভ পান্ডা তোমার নাম তা এফেক্ট লাভ তা নার্ভাস সিস্টেম তা নার্ভাস সিস্টেম ইফেক্ট তা ইনফেকশন তা লাতুম থেক দুনং লো এফেক্ট লাভ লো হোল বডি এফেক্ট লাভ লো
1: কালা কালা এনা চুরু ইগলো লাসু পুথা নালি কিথান কাপাজির মিয়া পট তাংতে লা কা নাইন ডিসেম্বর ভাইরাস কে কুসন সে নাংলি তুম সে কিলাং ইগলো কে হাই লাহ
0: এনে সে কে নি নিয়ামু নাং থান সম ভাইরাস ফন কে আজা ট্রিটমেন্ট হবে ডাক্তার নিলি তুম সাপোর্টিভ ট্রিটমেন্ট সি উঞ্চলা
1: কালাং দা
0: কেরান ডিসেম্বর হুতা নিলি তুম লা ডায়রিয়া দুজি পট আমু সেম পারবু ভাইরাস সম সি নিলা নিকে বাংলা দুপো হিগি জাং দা দুপো পটসি লাসো পটসি লতুতা লহাই দবাই আকো পিনুন থুপো আনি পাওয়াং বে ফান আমি হি পাজাং জে ফান বাতেলা ফ্লুইডস লহাই পিদুন থুপো লালংসি আকে আমু নিলিপু সা আবাং কি পাকলেম লা এন্টি কনভালজন বা মেক পাজাং জয় সোনা দবাই পুসি পুনা কপো লা সোনা দবাই সি নিলতুম প্রাই পিপো
1: কালা
0: আবাং কি পাকলেম পাকম ফান উনা মেক জাং লান মানে মেক জাং ও মি ও পো সিস্টেম আজালো সোহুর বংকে
1: কালা কালা এনা চুরু ইগলো নালে ফান তাংতে আকে হাই ই নোনা বাংকে কাছি রে মেক ফান সিনিলি নাংলি ফান আঙ্কার জুথুয়াং তুং কি অং দুং আমি তুম মিথান কাপাং রেঙা নিংহাং ও পসি লাহা কি সুপেন কাপা জক জে ফান আবিধি জুত দে তিতি পামু নাংলি কি চেঙা হুথান ল আবার পি পেনসি পারবো ভাইরাস কে কাছি উন উন দিতি পু তাংতে লাহাই পেন কো সন সি কাপাহি লু পো লা সকি সু কাপালং লে জে ফা লা রাদা তুম ফানাং লি থান পাজির মি ইগজিমা
0: বাতাই সি জং সি এক্সপোজ দে লোপলতে লাগে ভ্যাকসিনেশন কে দামুন এলো
1: কেলাং ল
0: এক্সপোজ দে রা ফিলো পলতে কোয়ারেন্টাইন চলো
1: কেলাং ল
0: অ্যানিমেল কোয়ারেন্টাইন নাং পো ইনকে জংসি সিমটমস আং থেক বা থেক দুনং লোপলতে ট্রিটমেন্ট আফান পন ফেট নাং পো
1: কেলাং ল
0: আন পেন ডিসইনফেকশন কুরি পামি নাং পো আলাম থে পারবো ভাইরাস লং মাংকে পিকুলিয়ার আং নিম দুজি লাসো আহি কে জাং আং নিম কাম কে থে কে জংসি নালি তুম প্রায় ডক ওনার তুমি চিনি তাহাই যে হসপিটালস লং লাতুম দাম বলতে লাসো নন লা নন এপ্রিল চেকলোতা দুজি এপ্রিল চেকলোতা দুবমলাং আপতুম মে আন নিতুম থেকলং ফ্রম ডিসেম্বর বা জানুয়ারি লম্পেন টিল মে লমান লাসো কিছু থেকলং সো হলা হসপিটালে দাম লোপলতে মুনি তুমুখা ও বা আংনিম কে টানটা হোপো আংনিম হুচিডি ফেচিডি ফেট আনা সো লাসো হুটে নিত আগম লং লা পারো ভাইরাস হুটলতে একদম ফল স্মেলিং কাম থে দিতি সো লাসো ডিসইনফেকশন কুড়ি পামি নাংজি হেম জংসি নাং তুম কিনিলো তে ডিসইনফেকশন আফান মানে ফিনাইল বা সনক থাক কেমিক্যালস দোলাং ডিফারেন্ট ডিফারেন্ট কেমিক্যাল লাহাই পেনটা ডিসইনফেকশন চি কুড়ি পামি সি কেমি লাপেন জংসি লাসি নিলতুম হদাই সাজেশনটা লাহেন যে ভ্যাকসিনেশন এনিমেল জংসি যাই লোপলতে যাই ডেট পেন আপ টু এইট উইক্স বাট ইট চেকলোজনিয়ান কেলিলোতে ভ্যাকসিনেশন মাংকে নালতুম পিদাম ফিট নাংপো পাদের ডে পিন পেন নন কে ভ্যাকসিনেশন কে অ্যাভেলেবল সাইডে হসপিটালস লং মাতকে গভর্নমেন্ট সাপ্লাই কে আবে লাগে লাগে প্রাইভেট লং সি নাম দাম নাংজি নাম দাম পো লাগে কালিতে নিতুমা লং লে বান্তা চকলো নিতুমা বিজি বাঙ্গে নাম পিপি দুন পো সেটা কেলং মাংকে লাগে প্রাইভেটলি সি লংজি গভর্নমেন্ট সাপ্লাই কে লাগে অ্যাভেলেবল আবে লাসে অ ভ্যাকসিন মাং অঙ্কে আপর পেন পিদু নাং পো ফার্স্ট চেকলোজনী হুট বাং পিলো পোলোতে আপকে লাসো বুস্টার ডোজ পিথু নাংলাং আফটার ওয়ান মান্থ চেকলো চেকলো জ্বর ফি বুস্টার ডোজ পি নাকপো আমি নিকানে শিলং বাতাইছি বাতাইছি পি পনের নাংপো
1: নাং চুরু ইগলো নাংলি ফান তাতে লা নন পারবো ভাইরাস পুনন ডিস্টেম্পার ভাইরাস পুনন লাহাই কে হে মালং কুপিলো নে কিলাং পেন পুথুলকে কিমি উঞ্জিপ কে কালিলো দিয়া কে হাই লাহ

0: নিলি পুডামি পুলতে হসপিটাল লঙ্কে পৌঁছে কেমি আলাম থে
1: কেমন
0: হেম লঙ্কে নালে তুম আহটম্যান ডেয়ার বলা ট্রিটমেন্ট কে ক্লেম জিয়া নাকি ক্লেম জি বা সেলাইন বিজি নাই পিয়া মুনি তোমা ডেয়ার চাত্তা থাহায় মেমি নাকি
1: কেমন
0: লিজি বা মনিটরিং উনি দে এটা থাহায় মেমি এলাসি প্রায় হসপিটাল লং পলতে হেদাকে মনিটর জিয়া মুনি কই পট হসপিটাল লং সে পন পলতে মিশন পো
1: কেলা
0: আলাম থে
1: কেলা
0: দাক মাসে আহি তা জাং লাং আজাদ লাং আসন দো ওজি
1: কেলা
0: টেয়ার টেয়ার পিক আকে সোতা
1: কেলা
0: অঙ্কে প্রায় ডগ ওনার্স আর তো মুখাকে এক্সপিরিয়েন্স লো বসে নিলি বিলিভ কারো
1: কেলা
0: নিলি থেক দুনো ওলো পেনা
1: কেলা
0: আনা ডগ ওনার তুম কমপ্লেন কে লাজে আসু তুম মুখা লাস কিছু আভুর পুলোতে কাম কে থেটি টিপুর
1: কেলা কেলা কেলা হি নাং চিরো ই লোনালি ফ্যান এ ক্লার ডাক পেন মিথা নাকি সো লাপেন কে কোসং চা কাচিরে নাং জিমা লাসো পুথাং নালি এ কে থান কাপা জিরমিয়া পট তাংতে ইতুমা খেয়াই পুনাং হো ইলি আর্লেং আতুমকে মিথান কাপাং রেং আনিং হাং পিক সেটা মে কুসন জগা পাংরাং নাং জিমা লাপেন কে ডক্টর আ তোমা লং মতে সেকিলাং আ হেমা লং কি পন পুকে আফাইং আর ও তাংতে এ মিথান কা পাংরাং আনিং কি হাং আকার বিয়ারা দা তোমা ফান পুনা তুমা ফানাং লি কুসন জে কি থান গাং তুং লো লা মিথান কা পাংরাং জি আপুথাক
0: নেলি কে লাসন সে কিপু গাং তুম যে মেথান জং সিনালি তুম পাংরেং লো পুলোতে লিশ লিশ মানে আরি কে কক কে কক
1: কেলা
0: ইয়ারি কে কক ইয়ারি ব্যবস্থা চেকলেম সে কেমে আলাম থে রেবিস পুতাই সিয়া ভাইরাস লাং লতা
1: কেলা
0: কোয়ান নিরেঞ্জার লাহাই
1: কেলা
0: আলাম তা মাথা নেই আন পেন উনান উনকে স্ট্রিট ডগস আফান মানে ট্রিট নাংনি স্ট্রিট ডগস কে কে পাং আর নাং পোবা কে পা বিদ্যাজি ফান্সি বোর ইনাং পো আলাম থে লাতুম সি রেবিস আ কেরিয়ার লো আকুলা পার্বো ভাইরাস পুসিতা লাতুম হালে উনলো পুলোতে লাতুমকে লাগে আমুকা হেম পেন আমুকা হেম বা এলং পেন এলং দাম্পো লাসো ভাইরাস তা পাই স্প্রেড পন লাপো
1: কেলা
0: সি স্ট্রিট ডগস আফান মাংকে উনান উনকে আদিম পেক পিডিয়াত সি বোর ইনাং পো
1: কেলা
0: আঙ্কে হেম পাংরে আমি থান হানকে কে চেকক আফান মাথা নাংজি সেকেন্ড থিং ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন ক্লিয়ার লাপসে কেমি ভ্যাকসিনেশন আনফানটা কার্ড দোদো লা কার্ড নালে তুম আপডেট লোতে মেসেঞ্জি কে চেঞ্চি লা চেকলো জনি আর্তা হোট বাটাই সি ভ্যাকসিন পিলো পুলোতে DHPPI বাং ফার্স্ট পিলো লাপেন আফটার 15 ডেজ নিতুম হঠাৎ নাক টক দুনলাপজি আর ডেট মুখা আফটার 15 ডেজ কে নিতুম অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন পিনাংজি পুষে ডাক নাক টক দুঞ্জি লাপু ডাক থাকছে আকো বুস্টার ডোজ তা লাপুসি দাম পড়ল সে কেচে ইং কান হোট বাংকে বা চেকলো জনি তু লা ফার্স্ট আর্টা হোট বাংকে লা ফার্স্ট ভ্যাকসিন কে ভ্যাকসিন আহং প্লি হং প্লি দাম জিপ মানে ইসি হিনিয়া ভ্যাকসিন নয় হেডি বুস্টার পিপ ফার্স্ট ফার্স্ট টু টাইমস পিদের পেন ফিলোতে আকো টু টাইমস বুস্টার দাম পো পেন নিকান ইসি লং বাটাইসি বাটাইসি পিপ
1: খেলা খেলা
0: সে লা বাংকে ভ্যাকসিনেশন মাং ক্লিয়ার পামি সিকেমি চিবি পামি সিকেমি আর কার্ড বাংটা পাপাং ববে দেয় নাং পো আলম থে সাবসিকুয়েন্স মো ফিউচার নং তা নালে তুমলা সপো কার্ড পেনসি নিল তা নাং লাং নুন বম্পো ভ্যাকসিন পিমা পিপে মা পোতা ডাকসে আকম লং পো নিল তুম লাপেন কিছু কিজুন কাদো গেছে তা নালে তুম কি পি কাদো গেছে তা লাহাইকে নতুন সে আনি কেহাং কাপড়ে পট আধে আঝেহা কাতুমকে নিতুম কার জুদু লং তা লসন দাদু নন ভেজ পিপি পুতা দু ওয়েজ চট কি পি পুতা দাদু
1: খেলা
0: লাকে আলাং তোমা লিং নলমকে ডগ ফুডস তা অ্যাভেলেবল
1: খেলা
0: মার্কেট লং তা আলাং তুম যদি পিং তু তা পিমে
1: খেলা
0: আকো এসন হরমু আকো নে ডাক এডুন জি বাংকে ব্রিজ সিলেকশন প্রায় আমি তুমকে আনি কে হ্যাং পোপো ব্রিজ মুখা ওয়ান ডেট পা দর্শ দর্শ ব্রিজ পোপো আন্তা ডাক ওয়ান পো ডাকি নাং রেং রেডে দিতি লাহাতা
1: খেলা
0: লাসি আপ্রাং লাহাই হরমু ব্রিজ কে ওয়ান আপ্রাং প্রাং ল্যাং নাং জি কুসো ব্রিজ সি লাসো এনভায়রনমেন্ট নং সুইটেবল মা কার্বিয়াং লং আর ডাক এনভায়রনমেন্ট নং কপি তো ব্রিজ সি সুইটেবল মা লাবাং চেক পামি সি মিথান নাম দাম নাং জি
1: খেলা
0: প্রায় মুনি তুমকে লাকা চিনি নে পো নাম দাম দেট পো অঙ্কে ডাক বাং পো এনভায়রনমেন্ট সুইচ সে দেট পো লাতুম ফান লাস্টিং তেল অঙ্কে লাগে ঠিদা প্রাং পো বা ঠিল ওয়ান ডেট পেনা ফিতে কিছু আলমলম তে কিছু আলমলম তে কিছু লাসো প্রবলেম তা ডকটা থেক
1: খেলা খেলা
0: লাসি লাবাংকে লাসন লা মানে ব্রিজ সিলেকশন লাসি মেসে হলা সোট পেন্সি নালে তুম লাং পামি নাংজি
1: খেলা খেলা
0: নন ডিসি আমি থানকে পাংরে তুমতা নন বাংকে লাসো কিছুকে উন্ডেট কেনান পাও আপ্রাং প্রাংকে লাসো কিছু আবি পুসি পুপু আলাম থে হালা সুরকে কিছু মুখা না আনাই ডাং দিলাং আমার রাত তো মুখা হালা সুরতে চিন দিয়ে দিল লোকেল আমি থান পো থাং থে লাহান কি উনি বেমার তাবি কিছু তাবি পুব সেটা আমি নন কে লাসো কিছু কে বাং দেট পেনা ফিলোতে উনলাপ লা লোকেল ডিসি আমি থান তুম আনহান তা উনলাপ দিতি
1: কেলা
0: লাসি লাসো পট সি কাছে রিনাই সে ভ্যাকসিন কে কি পিলাপসি কেমি
1: কেলা
0: আনপেন ইতুমলম প্রায় রং সরটুমাকে মিথানা পিলু দোবাই তা বিদুন দে দেটা এসিয়া প্রবলেম দোদো লাসি লাসো কিছু কে লা পার্বো ভাইরাস কে জংসি আর পিলু তা দো পুলোতে আন সুসিল আর প্রবলেম কে থেজি
1: কেলা
0: আর পিলু আর জৈনি পিলু তা এটেক লাং আকো আলা ভাইরাস তা এটেক লাং লাসো জৈনি পঙ্কে মিথান তুম রেংরে দেয়াতে চিল
1: কালা কালা এ না চুরু ইগলো না লিফান তাংতে ডক্টর কে হাই ইলি কাছে থানাই গে দো পিগলাং তেমা সেটা মে আপোরালাম দো পসি

0: কেৰাণ সোধে পং কি বাং নাং এন্দুন বম পইচা নাং পিপ কিছুমান কে নিফান ফাঁচ থাক নাং যি পং পইচা পিকাং প নিবাই থালেং পইচা নাং পিৰি থা কাংডেৰৰে যি পুচিতে হেদি ক্ৰয় বাং বেল লাচন নিপিনেহে নন লানিলি তুমি কেদ যো আনতা নিলি কেথাক কৰাং চলা চেলেং আপে পেকক এদন লং তাপাক থম পাক পি লাচন দু অংক নন তা অৰ্ডাৰ দুপি
1: মেসেল নিনালি থান বাছি নিপন পদ তেন্তে নিনালি নন তে কৰা থেৰাং চি অটবেট লাপুলম মাতে নালি হালা
0: কল অট লাপে হেদি কাচিবোৰ তা লাহাই চেপান তাহ লাহাই থাক পন পন
1: কাচিবোৰ পেন গে কপি পিছি নালি গে থাক পন পন
0: কাচিবোৰ পেন গে লাকাৰ বি এ জয় জয় হংথৰ এংগে পহু জাম্বৰং বিনিগাম প্লেক লাহাই কে কাচিবোৰ পেন আংকো কল পেন থাকে
1: তেন্তে নিনালি হাকুক কো আপি মতে পে আমং স্তামেনালি কাসন সে পন্দো মানালি থান পাচিনি জি মানি
0: দো থাক মতে লাতা দি হাকো পে হাই তা পিলু
1: পিলু
0: পিলু তা ল লাপেন কারবি আচয় তা চয় হং থর সাকু গে জি হুম মতে দি
1: কালাং কালে
0: এনকে নন ল মাংসি নন ল কে বনাই তা মারে লন তা কারবি আচয় কালি তা বনাই দে তা যা হে তা হাকো চয় সে নন ভাঙ্গাং কো চেবাং থু বম ল
1: তেনতে নি নালি হাকো পে কাসন সে ব্যাংকো পিপি পে সিনালি কাসন সে পন ল নি
0: হাকো আপে কে হেলা পে খঞ্জারি পিবা কে নন তান্দুল হে তা হাকো পিবা পে নন নিপ্রেক ও কো কে আফি দ কি রিপ যা হে ননম সা মাং হাই বনাই তাবরা চসামে কেচি হুঙালি মা হেদি লা পারো আমাং হাই তানন তে তুর আর সেটা আমি আমি নন নাংছে ফাড়লে ঠু বম লো কারবি আপে হে পিলু হাই থাক পন হে এপাক পাক নি দো নি লং মা তানন মাস্তা হে আর পিলু আমেন বাংকে আরো সতুম কেন বাংকে পিনিকু পিন সতুম বাংকে পিলু লাংদা লাপেন পিলু মার লাগতা এন হে পিলু কে লা দামাসার হোট পিন সতুমা পিলু আমেন বাংকে পিলু লাংদা আর সতুমা বাংকে পিনিকু লাপাক কে নাং বেকলো লাগে লাপেন আংকু দুধুলাং কার্বিয়া পে আরো সতুম তা এন জের এক তাং হ লাপেন জেপান তাহ জেপান মাই পিন সতুম হে নীলিদা থাক বম দো নীলি লং তা হে ইলি থাকলো পড়োতে মুনি তুমতা নন কি চিহু ওলোমাতে দি নাম জি পুপ জরটা জ্বর বম এন তে এন বম নিজে তা আংকো হাকো পে দুঠুলাং লা ইলি কারবি তুম লাসন চুজুন হুট সিতা মে বা দামাসার হুট সিতা মে কে এনা পে কে খঞ্জারি আপে
1: খঞ্জারি
0: পেসার পি তা এন হে হাকো পেন পেয়ামুং ল লাগে আদামাসার হতা এন দেত লাপেন চুজুন হতা এন হালা হ্যাকলং হে কে হার লুপন হে লাই খঞ্জারি লো
1: খঞ্জারি
0: খঞ্জারি পেসি হার লুপন বিয়া হতা এন লা আদামাসারত হে লাসোতা এন লা সপেতা
1: মেসেলানি
0: সুতামে নন লম বাংকে সেলিংা পেসি এন প চারকু পন প লা পেয়ার সদম তা কিচি ইতা পিনসুন দা চি ইদা না পেন আপে যে ফাংবার ডেট যে কক ডেট আর সতম গে হে কেনাং চলো লাহাই তা সেলেং আপি কে আকি ডিং তা নাং কক আকি ছি তা নাং কক আকি ছি বাং কে আরো সুতুম চে কক পহে আংখ্যা লা সেলেং কি ডিং বাং পিন সুতুম চে ই প লাপে নাং কো আরো সুতুম চে ফাং বার দে আকি ডিং তা হে আকুং আকি এর জি পিন সুতুম চে ই কে
1: পিন সমার আসেলেং বাং কে আকুং কে এর
0: আকুং কে এর বি জি
1: পুথ নাংলি ফান কার্যুপন গাং তুং কে লাহেলনি নাংলি থেরাং গে থাক মতে কি ফের গে থাক পেনাংলি মিথাং ফান মিথাং জংজুং আলে আচ্ছা থেক লং লা পুসন দমনি নালি থান পাচি নি পঞ্জি মা
0: পে গে থাক পেন আলি দু ও পুসনি লি বাই চি চিনি হে পে থাক প লা পেন সি ও সুমার চি পাপর হে মে লা পেন ইনিং জে কিচু কে জর পেন দোকান লিবি বেদেত পুস্তা মে হেম লং লে থাক সতে হেদি বাং নাং নাম বাং দু ও মা টিডি লা পে আলি দু পিক আ ইন লা সি মায়ক তা থেক এট জি কে মে নিলি হে মা সর লং দেত কি উন এ মা টি পিন সো দেত কে
1: কালাং কালাং
0: ও লা সি নিলি কে জে তা চো ক্লেম দু না রে জালো হদাই তা থাক ল লা পেন লা সো পে থাক পেন অসমার আফিস বিলং অসমার হান্টি ফিনসি ফিন নাম বিলং আপি রি নাম বিলং লাপেন এনিং জি স্তামে হেম হরমু পুস্তামে বা হেম স্তামে চু বনাই উন
1: কালাং কালাং
0: মানে দু ওলে পেসা পাং রুম পনবম আথেরাং তেন হে ইসে আথেরাং লং থাক প পাকে পুসিতামে এ পাক বাই নুন পলানি জ্বর লাপ লাসি ইসে আথেরাং লং পেন ইসিয়ং সে 3,000 পড়তে পাকে বলতে ডাক্তার 30,000 ডুপো মাতি দি ভাই কে লাসে আলি লো বুঝালো লাসে নিলিগে আপরাং তা লা সার্ভিস তো হ্যাঙ্গন লো হে আমার লং লে আমার সুইস নে হ্যাঙ্গন বম পিল পিছু যে থাক রং পম্পাঙ্কু ইরি রে পেন নন পুয়ান তা হে চাকুরি কেন লমি খ্যাং আসুং পিক কে লং আর লং লে কে পরি বাং আদো পিক কে থেক বাং দু পিক মাতি আমার লাসি লাসো বাং আর বিজনেস লাসো থেরাং কে থাক পেন দা পেনাং আন কি kumai ni ni ben matha

0: 땡에 너만 소실랐다.
1: 깔랑깔랑.
0: 직로 연롱해.
1: 땡데 니나리 테랑게 타그반게 헤물롱스게 타글라포마.
0: 니리 헤물롱스게 타. 헤물롱 타글로 이후치 어이빙 빌해. 어스마르 방 토방 블리도. 아마행게 방타 테 땅로부마 헤므체 담라.
1: 깔랑. 메셀라니 낭리라 어이빙게 비 마테 테랑 타가헴 김게 낭리 메탕아 뎀롱로마 마테 낭리가 프레게뎀시 키킴 폰로니.
0: 이니제롱.
1: 니제 디노 시킴 폰로디
0: 닝제 라홍 제 타일롱 헤 라닥시 아헴 보나일로 인기 기차리아 둠타 왕로 롱아 소르타 당탄 타불로 탐노 닐리 헤
1: 칼라 나리 기타가 선나리 아누카 프레칸스 담에 탄폰 봄로 플로닌디
0: 탄폰 봄 택테 핀 핀눔 타 헤 혼 바타리 택테 핀 핀눔 탄두 낭차리 돈 부포 왕오 낭차리 돈노 니 낭 탄포 부파디 탄폰 폰니 헤
1: Misalnya ni tante nang litum la terang ketak, ahemi kim pun nang litum kopi piap pesi ketak polon ni nang litan pasi ni jim.
0: Litum ketak pon kehadi la belek belek lo anutin pan he. Inut pan patak po, pinu patak po, inut tak po gamosa tak po, inut tak po pekok. Angkola inut tak po la son selengki ding la son he. Anutin pan pa belek lo.
1: Tante ni nang litum la haya pe ketak pa nang litum kopi pisi keklem ilo ni nang litum jojor jolang ilo ma mate nang litum metang pala ni.
0: আজাকে জর্ণ হে আজাকে নিজে এন পহে মানে জর্জি পুতালা ডুংরাই টুমনাং লাং প উনি ফান্দালা সপিনাং পিঠা পুপ ব্যাং নাং হাং পমা চিডি কেনা হাং প ইংকে জর্জি লাকি এটি নিজে ফান পুসা দি ক্রয় ক্রে পণ দিয়া টিটিল কে নিজে বাঙ্গে আংকো চে থাক থুনাং কক টিটিল আরু থাক তাঙ্ক পণ থু দিয়া টিটি নাং তুমি থাক বের পণ নাকি এনে তা লং জিলে ওই পুপ পণ দিয়া টিটিল দি
1: তেনি নালি কাপ্রেক হানন পুতা পাথাক বমলাং মা মতে আবেগ লনি
0: দোলেং লা আসাবুলা থেরাং হুমনি আনকে হে দোলেং লা মামা বা থাই তুমোনাং থাক দুনি পুলোতে থান থুজি পাথেক না উকে নন তানাং হাং বাং দো হে নন হালা হেন লুম লং তা আনিসাটা ফোনাং কর্নিলি ফান হে উনি মা টং বিপি লমা পু পি হেদি থাক দুপ নাং পয়ং কি মোডু ওলো পুলোতে ফোনাং কলপ কেনাং এন পোসন জা
1: মেসেলনি তেনাংলি মোহেত জংই পু হেনলুম আহিন বেন সামে নাং কল ইগলো পুনাংলি সরকার বেন সামে কেরাপ লা সলং মানি
0: ও কেরাপ মানে লা কল হাই সন হে কল লং প ইংকে হনাকে জয় লং প
1: তেনাংলি লা হনাকে জয় গে লং হুত কে কু পি পি সি ক্লামি ইলনি লা সো হন পেনাংলি
0: লা বাং তা থাক প হে ইনিং জে না চেন প কি সুমান কে আংকো জর ঠু প মানে জর জে পুতাউন এ দাতি চিল মানে নাং হাং প হে দি পন দাতি টি মাতি ইংকে তে পন রি পুতা হেনো দাক প ইয়ো গেনিং জে তা লাদাক তা লি দুদুন পমাতে আহন নাম নি পিন লমাতি লাগে কে জয় পেন
1: খলাং হালা নাংলি থেরাং কে থা হুত হন মা বাং ইলিন লং পেন নাংলি পাকো আনা পিস মান মান নি নাংলি থান বাছি নি পঞ্জি মা
0: ইলিন লং কে পিকক পুলোতে সেট ফোয়া সেট ফোয়াং লা পেন হাদি পেনিল হাতু গারাং লা হেলাকে আমা এক্সট্রা নাম নাং পহে এংকে আপিয়া দরা বাং কে আমা আলিং আমাং জংসি মেসেন ইংলুম ও পোলোতে এ প্যাক এ সেট আলং হাদি নন লমকা দর সো ডাক মাটি দি সুরি ফতা দো সুরি প্লিটা দো কে চেং লাই সুরি ফপেন কে আপেলিং সুরি হিনি সুরি সি আগে কম লন্তা সুরি সিলো পেকক মাকে
1: তাতে নি নালি কপি পিয়া হন বেন নালি কে থাক বম নি নালি থান বাচি নি জিমা
0: নিলি কে থাইল্যান্ড মাসে লাই তা থাক থাইল্যান্ড তা থাক কটন তা থাক ইনকে পি হন কি হন কিয়া হন হন কিয়া হন মামুতে আদর্শ ওদে ইলিন লংসি লাকে সুরি হিনি
1: তাতে নি নালি লাকে থাক আনা পে পেন কো পিয়া হন মাস আদর কে সোনাই ল নি নালি থান বাচি নি জিমা
0: ও আদর কে সোনাই কি হন কি ল
1: হন কি ল দি
0: হন কিয়া হন আদর্শ নাই ল লাকে আপে তা ইনকে ননতে 7000 আনান আন হো 6000 বুজি 5000 স্তমে নি লিগে আদর কে সোপেন আন জরুন এ হে 5000 লকে অং নাই ল নি লিগে লাপেন থাইল্যান্ড মাসি লাই ভাঙ্কে ইলিন লং মহেতা নীলিপুল হেদি সেট ফ্যাং বুঝাল হে সেট ফুক আর সব গুটেল এনকে আমাং হন এক্সট্রা নাম নাং প আংক লাপেন কটন দলাং মানে হেদি সিভেল লাতে আং থিয়ালিং দে এনতা কিছুমান গাথিং চিম ওডো কাছি ক্রাক দো এনকে আদর বাংতা আপিয়ালিং লো কটন তোমাং আপিয়া দরকম হে মাসলাই বাং সোচেত থাইল্যান্ড ফান মাসলাই সোচেত কে নাম আদর আহন তালা সনল আহন তা থাইল্যান্ড মাসলাই তুমাকে ইলিন লং হেদি ফারুপলি ফারুপ হ ইংকে থাইল্যান্ড মাঙ্গে ফারুপ হ হে ইলিন লং হে
1: লা ইলিন আহন পেনলি পাক ফ পে মাঙ্গে
0: পাক ফ কে
1: সালাম উন
0: সালাম উন নলকে
1: মেসেন
0: পাক ফ সেট ফ কে লাগে ব্যাং বেক পলকে গামোসা বাঙ্কে এ পাক লং সি পেনিলো দে লা বাঙ্কে হে দি পাক কে ব্যাং লো গামোসা বাঙ্কে হে তুম বাঙ্গে থি হে কপজ লাই টাঙ্গে জ্বর প হে গামোসা বাঙ্কে থাইল্যান্ড মাসলাই বাঙ্কে

0: bẹm tí sơn mang pa thak long le ka chi rop ke thak nang ne pya a pi hi no dak ti chi la si thak pa me pulo the di ining da ding nang pa ti pe thak ke
1: kala
0: ining ding chet nai la pen ke thak da non mat pat tang de ji bu ka le ke pi jo pen se di thak nang po ke a pi da nai e po a ma nga jas ta mi he tur pa mi thak pa mi ining ding chet nai an si a pi ta mi ji ko an ma ke prap la an lo pi ta ke lang no po ko an ma kang len lan sa pi ta mi po ining ding o nai
1: Tang te ni nang li ya chong pu la ka chi bur pe de ka chi bur long mang ge e phong ge thak pen pa kon an si thak me pon ni nang li than pa chini ji ma
0: la bang ge di thak me pin ni sa me pak ni ta thak me pin gam pla he pak ni thak me ding op he ding op o ing ge la pen pak ni jong se thak om te bo se pak long lok no mati la pen pi ba sta me un jam rong ke pak kep an thak un ti hek mati a pa ka bang he a ri bang te pak kep an ge ding pik ji te ma la bi hek mati bi hek মানে লাথেদি আহন কে জর বেরেক বেলেক লতেদি আপাক কে থে থাকমি থাক বেদ বেদ বেদ পমাতি থাক বেদ বেদ প লা এভয় কে থাক লং হাদি পাক প্লি থাক পন উন আরিতা লাপু আপাক পাক প্লি থাক পং কে বকে পাদ দিং বাং কে দি পাক ফ পাক ত্রক থাক উন লতা
1: তেং তেলা জামবরং বাং কে পাক আরি লাপু থাক রা পেট পমানি মতে কাপরে কাপরে সে থাক প
0: মানে হেদি থাক রা পেট পে জারং মাং কে লা পাক মাং হেদি ফাস্ট থাক পমাতি লা থাক দ্যাট সি আরি বেলেক থাক জি আঠে মন হাল আরি কি দিং লেন মাতি
1: কলা
0: আপাক নুই চি হেক মাতি বামি লাইন এডেটি থাক বেট বেট নাই লা পিনি নন সন হালা জামরং মাঙ্গে পাদিং ওজি কো আন পাক কো আন মা থাই তা চকলে হে লা পেন আরি বাং তা কো আন মা তা চকলা বেলেক বেলেক লে থাক লতে থাক বেট বেট নং পহে এঙ্গে লা পিবা বাংকে লা তা থাক মি পাক থম পাক দিয়ে থাক মি দিং উপো কে থাক বাং সে হে দিং উপো পিনি গাম প্লাক তা পাক নি থাক উন এ ভয় বেট হে লা তুমকে আফার সে থাই মাতি দি লা তুমকে আফার পাদিং উপো লা সাং বং রই মাতি ওলা সনা পাদিং উটি টি মাতি সা বং রয় রে দেত আজাত লে থাক সতা মি রান পন মি লে ইলি থেক বলতে বেলেগ বেলেগ হেদি থাক বেদ বেদ নাং পাই সিস আমি পাদো বেদ বেদ নাং পহে এঙ্গে লাই ভয়ত কে থাকছি পাক নি রং লক পো দিং উই মাতি বেলেগ বেলেগ থাক পো নাং পো কে জরালি
1: তাতে নিলা পাক নি কাপামান জি ফান কে হন বাং কে কো আনাং পনি
0: হন বাং কে হেদি পাক নি পলো তাং তে লিনি নাম নাই পিন গাম প্লাক বাং হে ইলিনা লং হেদি পাক পুরা বাং পো আতিলা কি দিং ও
1: জামরং তো বাং কে কো আনবাং জি নিলা ইলিনা হন লং পেন
0: ইলিনা হন লং কে জামরং মাং হেদি আপাক আলিং দে আপাক জং সি থে দু পোলোতে হেদি লতা ব্যাং লা আরি পেন আজাম রং পেন লোতে হেদি পাক ফ পাক ট্রক বাং রাতুম দা ডিং ও এ মাতি লা পাক কে থেকে বিয়ালিং দে এন্দা লতা হে আপা কোন যে থে মা ইলি গুলাত লং জরি পোলোতে কিছুমানি আপা কে থেছে নাই কিছুমান আপা সোছে নাই উপ হেদি লা সিগে থে আপা কে থে দা থাক নাং পো সো থাক নাং পো নাকি
1: তেন তে নি লা কে থাক আপি কাচিং থাং আপি রি পেনা কা প্রেক্তা সেলাম ইমে মা
0: সেলাম মি লা কল পেনা বাং হেদি আজা তা বনাই মে লো বেট সে তা বনাই মে লা পালেং লং কি লিম ফান লা পেন পুয়া গোবার তা মে লা পেন পর্দা তা মে আজা তা মে তি বুল লং কি লিম আপি আন তা মে লা সে লা বাং হেদি থাক থেক লো পুরতে আলি দু ও আলি দু ও লাগে বনাই মে পে রি সতা হেদি ফ্রক তা বনাই মে স্কার্ট হাই তা বনাই মে লা পেন লা চুড়িদার রে আর সুতম কি আনহে লতা মে লাপেন পিন সুতম আচয় তা মে লং পেন হাই তা মে শার্ট সব গোটে তা রই মে লা কল পেন থাকা বাঙ্গে হে হালা হারপি পেন বাঙ্গে হে দি মে কি মিস তালাকে আর থাক পিক মাতি দি হালা বাঙ্গে হারপি পেন পজ তেং ক্লিং জি মাতি এঙ্গে লা কল পেন বাঙ্গে ইংঠি পেন পিনাক পলা বাঙ্গে দি মে আজাদ তা বনাই মেলো রুমাল তা মেল লাপেন হেদি জামরং গুটি আজাদ তামে লাগে আখিনো থাং তাবে লাগে সব তামে কে বনায়ং সে ঠেক দেলা মিশিন হায়াং কুলি রয় ঠেক নাং পো হেমলং হেদি পিমাতা বনাই মেলো প্রক অসমারা প্রক বা আকে থে দুমিজিং থাং লা শার্ট আমোখা জেকেট তা বনাই মে জেকেট লোটে লা দুইটা পাচে রপ হে পাঠাত চেত পহে লং পেন তামে
1: তাকে নি নাং লিস তামে সেলাম পন বম লা পছন্দ মানি
0: অ নিলিস তামে বনাই পন ব নিলি তা হেদি লাসন বনাই লা তি বুল লং কিলিম ফান আমি হেদি প্লেন থাক পো আহি বনাই নিলো ইনিং যে আংকু হেদি লা পিনে পেন হে রয় ডেট পো ইমপ্রিম পেন পিমা মেরা পুটা বনাই মেল ভো তা বনাই মেল আজাত তামি নিলি বনাই পন বমলো রুমাল সামি হেদি আপাকসো বনাই ইংটি ও প ইংকে আকু কোঙা লেস হাই পি প ইংকে হেদি আংকু চে রয় টু ডেট পো আমাং হে ইংকে লাহাই পেন দা ইংকে জ্বর পো ও পর্দা সামি সন লো আহন হেদি আচেক আচেকটা বনাই মিলো দে আ কালার হে লা আচেকটা বনাই মিলো পাথে ও তামে বেডশিট হাইটা বনাই মে হে আচেক আচেক মানে ইনিং কে হ্যাং লো কুসুম চিকেন ল্যাং মে মাসন হে বনাই পন মিলো আজাত
1: লাসি লিতুম পেনাং লাম চেথান লো মুহেত পেন্তা লাসি নন নাং লি কে ক্লেম কে দামাং থেক পেনাং কে নিলি সামে নাং চিনি দুন লো

0: kasi nang li ge klem ge da ma son thot nang li non ki thur mi ma te u wi ki mi tu ma phan nang li ku pi si than pa chi ni pon po
1: non u wi ki bi tum han than pa chi ni pon na bang la pu lo sop ta char li et te thek nang ji la ki thayak ki phir ta lo tet ka li lai ta thek et nai bu si ni li ta u wi ki mi phan la son si chu ning ri glo
0: litum aporalam do ko kapot la si nangli phantame suri suri ka choro pa jerlo nangli apor chi pi pen ladak kaswani dipua sahem anwang pen nangli kiphir ke thak mate methanga phan peri ko son si ka chabirti nang jima mate ka son se nang jima pa pho thak nangli than pa chini pon apot nangli phan suri suri ka dom nang pa jer pon lo
1: choro lo nili ta nangli tum phan ladak nili phan nang khang apot nang dom phan ka dom nang pilon nang choro ek lo
0: la si pini kiphir ke thak ajai mek mate ko son si peri ka son se nang jimapu jeho chipur ke lapan se kang toniklo kardom.
2: Lapuan apor nang litum sang pima rajai mek ang deng along pen ki phir ke thak pen eson kereng iyevar saya putang inut phir thak ke thak ser abang phi anima tok bi pila pen hut bang fandar teron tumang bong jeho chipur alam jir arjulong iktang lo sang pima rajai mek ki lapuan si kang toniklo নংলি তুম যাই মেকার জুবম লাকে আকাশবাণী দিভুয়ালং পেন তংটে নোনা দুন্থু হিন্দি লামার জান কালিয়ালুন আং ডেঙালং পেন আসন সনালুন আর্জুক সিনং কেচেংসি দ্য লোকাল ট্রেন পোয়া বেনাটুম কিলুনালুন আর্জুক সিনং আলুনালাম থে মেরিয়ার

লাকে আকাশবাণী দীফু জয়মেকে বাংলাকে এফএম ব্যানা লংপেন মেগাহাটস ফারোই সিরা টকবরা সিরকেপ লাপেন আন পার্টা রিস অ্যাপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেনতা কেদো আনা জয়মেক নংলিতুম আরজিলং ইজি তংতে নোনা দুনথু কার্বি ডেড লং রিচিং হনালুন আং ডেঙ্গা লংপেন আসন সনালুন আরজুইক সিনা কেচেংসি দিলীপ কাথার কাবান রং ফারপি লাপেন মিন্দার ফাংচো তুম কিলুনালুন আরজুইক সিনা আলুনালাম থে লাকে নিতুমাংলং সোকার বিয়াংলং তাংতে আরজুইক সিনা

কার্বি দেলং রিচিং হো নালুন আং দেং আলং পেন আদন্থু সারসিং রং ফার লাপেন আরিসং হো তুম কিলু নালুন আর জুইক সিনং আলু নালাম থে ইপি লংরি কার্বি লংরি

কার্বিদেট লং রিচিং হনালুন আং দেঙালং পেন কেপাদুসিয়ালুন আর্জুইক সেনং পুথত সারসিং রং ফারলাপেন আরি সাংহ তুম কিলুনালুন আলুনালাম থি লংরি সের লংরি তংতে লবংসলুন আর্জুইক সেনং।

0: আভা রাখি।
1: ইফকো নেনো হাৰৰ যাদু কৃষক হওক সমৃদ্ধিশালী।
2: লাকি আকাশবাণী দিফু তাংতে ননা দুন্থুয়া যায় মেঘ দাম ইকল নাং অক প্রাণা যায় মেঘ লেবাংসওয়া যায় মেঘ আলং পেন কেফাং অক আহুত কসন পেনসি হিট স্ট্রোক কাছলং লাপেন কেসু কিল কাছে লাংনাং জিয়া পুথাক ডক্টর রাংসিনা তকবি লাপেন হুট বাং সেংকান কি মিং টিপি তুমাং বং চিহু চিপুরালাম জির আর্জু ইক সিনাং
3: পিনি নীলিতুম হিট স্ট্রোক আপু থাক চিহু চিপুট পঞ্চিয়া ফানপুরা নীলিতুমা হিনপেন।

0: আটা পুদামলতে নিংকান ফ বা নিংকান ট্রক লানো সমার টুমকে কেজুই ঠেকচেত আপর লোপ আর নি গেসো পোপে আর গেজাং পোপে লাতুম বাংখে কেজু ইসি বিসি কই কে চেলাং পো লাসি আপর সিতামে চিনি নেলো লাসি নিলি চিনি দা মাতেং তে লাসো আটা বাং সি বিসি কই কেসো সিতামে চলং অংজি
1: চুরুলো বা চিনি পন পন তাতে লাপুসন ও সোমার তুমফান কোসন পেন সি লাবাং সো কে সো বা চলং রে পিন পেন কাপা চিং রাই থেকে
0: জং সি এলি তুমলা সোমার ফেন লা সো কে সো পেন পাচিং রাই বুতে ইলি সনি সন্থম ক্লেম দু নাই বা ইলি তুমলা ও সোমার কে জুই সিতামে লাং দু নাই জং সি ও সোমার জুই পুস্তামে আদাব আলম জেনেবা ফরফাই ট্রক ট্রক্সি আলম পেন সিতামে লা বারো বাজি আন লম আর্নি গেসো বাং পাচিং তো তে দে নাই জং সি লা আনগা চিং তো লোবতে আর নি তামে কান মা আং টাং সে তামে লা ও সোমার সে তামে আর চাকন এ দেট পো লা সো কি সো সে তামে কে লং ই আং রিং থে দুং দোল
1: তংতি ইনুত আমুনি লাবাং সো কি সো কাচলং চেং মাতি কাচলং ভ্যার লো পুকু পুসন সি কাচে ব্রেক দোল
0: জং সি ইলি তুম লা কে বেলে কা কে সো সোনা আসিন লুজি ফুয়াত বাং কে কালি দেট পো লা সি লাসন কে পাং থেক বাং কে নিলি চিনি দা মাতেং তে লা বাঙ্গা সাবো কা সেক সাক দো চাজি তালা সো কে সো নন হেড সি কে লং পু লাগে পাং ঠেক ই ফানবতে ইলি লাংলামে তে আরেং লং সিতামে লাংমে বা আব্রেন লং সিতামে লাংমে জং সি আরেং সিতামে ক্রেং পিগি লাসো লগত আরেং আ লং সিতামে আর্নি কাং টাং অপট কি ইক সিপ বা লাসন আং ঠেক তামে লং পঞ্জি
1: তংতে লাবাং সো কে সো ডক্টর তুমলং পালি ইয়াদলো পুরতে লাবাং সো ফি কে কুসন বেসি কে লাং পনলো
0: জং সি লা সন কে সো গেছ লং পেন আ সে কেছে লাং আদেম পাতে বক ইক পতে কে চেং সি বাং কে আলাংলি তুমফান বাং কে জং সি আফু সো পিক পতে পেরিস্তামোর লাহে সে তামে পি পন পো আ লগত আরেং সে তামে জং সি কে ক্রেং দো ও পতে সালাইন সে তামে পি পো লগত ও আর এস সে তামে কে পাঁচজন ফান পি পো লা সো কে সো কে বিসি কই সে তামে আর নিসি বা নিনি পেন আ ফিলোতে আবাং সে তামে চেবাং পো বা লাসো কে সো পেন তামে কে জগ ইয়াং রিং থে তান দো
1: তংতে লাবাং সো আকে সো পেন আ জগ ইনুত আমুনিত আপ্রান্দাম ইকচুই আনস তামি দুজিম
0: জং সি মুনিত আর নি সো চিং তো পেন জং সি আ টেম্পারেচার হং আ টেম্পারেচার জং সি ফারোই সিরা প্লি ফারেনহাইট লা আন দো কক পোতে লাবাং কে ডাইরেক্টলি কে সো জং সি চেলাং দু নুন এ পোতে লাদাক পেন আ ব্রেন সে তামে কাং পো লা সো জয় নে পেন আলাংলি লা আচিথে পুস্তামে ইংল্যান্ড ইকচার জি লা সো লগত আবাং কে খ্রেং আ জয় নে পেন আ পেসাব কে দাম দে বা আং ই কিবু বে আ জয় নে পেন সে তামে অক আর সে তামে কে খাং ই আং রিং বাং থে পিক লা থে লোপতে অক আবাং আর লো কান মা অর্গ্যান কে দো সে তামে পি ও পেন ফো লান সো সে অ খেং নো জি আং রিং নার্সি দাম এক বম ফো
1: চুরোলো ডক্টর পাচিনি পন পদ তাংতে লাবাং সো অকে সো বাংকে আর্নি কে সো হুটবু তাংতে নন কে ফাং অক আপর আর্নি কে সো লাপেন হল গাংসাম আপর আর্নি কে সো সেটামে গাংসাম আপর হচ্ছে তামে আর্নি কে সো পিক দো হল সো হচ্ছে তামে লাবাং অকে সো কাচলং তা দই মা
0: জংসি লা গাংসাম হুট পেন নন লা কে ফাং অক হুট আর্নি আহিত বাংকে ডো পোয়াই ফিট সেটামে গাংসাম হুট বাংকে নন লা কে ফাং অক হুট পেন আর টেম্পারেচার বাংকে লা এস এ হোল লা এনভাইরমেন্ট সেটামে আসাব ও কে ছেপ্রেক দো লা সো জয়নে সি লা কে ফাং অগ হুট কো আনমা আং টাং কে দো সেটামে কাংসাম হুট বাংকে আং টাং টা আসাব ও কে কেছে লার দো লা সি ইয়ং পেন মুনেট আ অক সেটামে হোলা সুট কে আর টেম্পারেচার সেটামে আসাব ও কে কম কে দো লা সো জয়নে পেন সি লা সো আকে সো সেটামে মেন মেন কে কে চলং ফিট জি ফুয়া জাত বাং গাং রিম খং সে
1: তংতে ইলি তোমাং কাঙালং কোসো পর সিলাবাং সো আকে সো বাং কে লং কে অংলো
0: লাংনামে লতে ইলি তুমলা আচে ক্লো হিসাব বিসি কই আর নি কি সো পতে

0: কিছু থান জিয়া লাম দু উইক লাং পু হেচেতা বিনিয়া বাংকে লাপান লে ঝিহু চিপুরা লাম জি বাংকে ইংটন পড়িং না নংলি ফানস্তা মি চুরুলো ডক্টর লাপানা সাইকে অং বং পেন আপনার চিপিডন থেকে পদ বুধ ডক্টর নংলি ফান সুরি সুরি কার্ডম পাজরে গেল
1: কার্ডম
2: লাপানা পর নংলি তুম অক প্রাণা জয় মেঘ আং ডেঙা লং পেন কেফাং অক আহুত কোসন পেন সি হিট স্ট্রোক কাছলং লাপেন কিছু কাছে লং নং জিয়া পুথা ডক্টর রংসিনা তকবি লাপেন হুট বং সেংকান কি মিং টিপি তুমাং বং চিহু চিপুর আলাম জির আর্জিলং ইকটাংলো অক প্রাণা জয় মেঘ আং ডেঙ্কে লাপুয়ানসি কং টমিকলো কেনাং সট কাপাছি নিয়ালাম জির আর্জু ইকথা নংলি তুমজংসি কাচু নিং রিয়ালুঞ্জির আর্জু ইংতুং পোলোতে আলম বিলমাজাই মেঘালংলে হোয়াটসঅ্যাপ নংলু ইগনন হোয়াটসঅ্যাপ নম্বর কে সিরকেপ লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ হোয়াটসঅ্যাপ আলং কে টক নংজি কে লাপু হেনল জাই মেঘ আমেন আলম বিলম কোমাৎসি কিলুনমা লুনসে পি লুনসে পোমেন আলু নালাম থে সাপ সো টক নংজি কার্জু কংটুং আতুম কেদোদিম মতে আরং আমেন লাপেন কার্জু কংটুং আতুম আমেন আলম বিলম আজাই মেকে ইরুয়েলং বাতাহিনী সিরত পার্জি চট লাকে ভমকুরু আর্নি আদাব পরফাই নের কেবরা মিনি থং কেবা পর লাপেন আজো পরফাই সের কেবরা মিনি থং কেবা পর কেনাং সট কাপাচিনিয়ালাম জেরকে লাপোয়ানিক চল থেং পি কে লং তমন লাপেন আর কি কাছে হোপেন কে খাং আবাংলো থেং পি থেং প্রাং লাপেন ইং নাম নাং কিবির পেন আজক কেরেং এড আছে থে কিদো পি আন্তা আকি সুং দো তাংলো নাম পি নাম দুর তংসে কট পেন কানা হক আজক তমন তে প্রিন্তা কাছে তন্তে নাং দো তাংলো কেরেং এড আপি আন রেং দোক রেং নি পেন কাপা রেং জি আফান থেং পি এ নাং জি লাপেন রাই কম নাং জি দেট চান্দ্রি চানজাই লাপেন আলিরাচাম কেপা দো ফান থেং পি এ নাং জি মুয়াফিয়া কাই হুট রেং দোক রেং নি পেন কেদো লং জি আফান নন পেন আসাপ সাপ দিহিন কা বিরটি এ বেচিং হই নংজি দিহিন কাপে দাম কাচেরে থেকে তুমসি বিরটি থেক চজি লাপেন কা বিরটি পেনসি কাচিং থুর আতোবার দুন উঞ্জি আহক লাপেন নিং কাছে থেক লং বেঙলংসি দিহিন বিরটি দাম নংজি কা বিরটি পেন হেনলো আতিরি কে মানজি লাপেন আতিরি পেন হেনলো মেথাং লাপেন দেট কাচিং থুর ইজি এসন কেনাং সট কাপাচিনিয়ালাম জের আর্জু ইকথুথা আকাশবাণী দিফু আজাই মেকার্জু দুঞ্জিয়া ফান আর্নিবাং তা আদা পরফাই ট্রক্সিরা মিনিট কেপ পেন পরফাই সির কেপ আন লাপেন আর্নিগাং সাম পরফাই ফপেন পরফাই ট্রকরা মিনিট থং কেপ আন আকাশবাণী দিফু আজাই মেক ইউটিউব লাইভ স্ট্রিমিং কেরা পেনাং লিতুম আর্জুলং ইজি লাপেন আকাশবাণী দিফু আজাই মেক কেদো আন কার্জু দুঞ্জিয়া ফান আদা পরফাই ফরা মিনিট ফকেব পরপেন আজো পরফাই কেপ আন এফ এম বেন আলং পেন মেগাহার্টস ফারুসিরা টকবরা সিরকেপ লাপেন রেস এপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল আব কেরাপ পেন নংলিতুম আর্জুলং ইকজি লাপেন আনপার্টা কাছিনি জিয়াফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেনতা নংলিতুম আকাশবাণী দিফলং হুমরিদাম ইকটামি কেনাং সট কাপাচিনি আলাম জেরকে লাপোয়ান ইক চলো লাকে আকাশবাণী দিফু তংটে নন আদন্থু ইংলিশ আলুন আং দেঙা লংপেন আসনসন আলুন আর্জু ইকসিনাং কেচেং সি নিকি মিনাজ কিলুন আলুন আর্জু ইকসিনাং আলুন আলাম থে রাইট বাই মাই সাইড তংটে লবংসলুন আর্জু ইকসিনাং

লাকে আকাশবাণী দীপু, ইফু কেসো পচিচি নিলতে পেদের ডে পিন পেন ডক্টর আলং চেপাকলাং দাম সেরাক নাংজি আথেমা লবাংসো আফু কেসোকে মালেরিয়া কেসো মানদে তাথেক ডক্টর আতুম কেঠানা তেং পেন ভিএস আদলাং ক্লেম নাংজি আজো মেকে জাং হো চিত্তিমালান চিহিং নাংজি হেম কম হেম রায় আলং বা বি পংরামলং লে দেট নাংজি জংসি আকাংরাম দৌপুলোতে পংথাই পামে নাংজি লংবং লং প্লেট আন্তা পাবে দেট নাংজি জংসি দৌপুলোতে লাসো আদিমালং ব্লিচিং পাউডার মতে ব্লিচিং আদুক রেক কালিতে তাই নাংজি কিথু কংচে হরমু আন্তা হেম কম হেম রায়লং ওয়ার্থাপ থে দেড়া এলং আদিম হিলিক হুট পেনসি হারাদাক ওয়ার্ডাম চট নাংজি লং কপালিয়া পাইপ টেপ লাপেন লং কপাং পেন আতিবুক জংসি কোনাটনে আকেবাক দৌপুলোতে মার্থিন পামে নাংজি নিং চিবি ইকথা আর্নিগং সামা পড়লোতে হেমার লোপেন চিটিম কিপলুং আসাই ক্লেম নাংজি লাহাই আসাই কে হিজুং আহিকার উট ফে এ আমে কে থর লাপেন নন মালম হিথি কুলাদ আলং নাংকে ক্লং চিটিম আপি কিপলুং আন্দাই হাই হুই থর লাপেন কাই নাংজি টংটে নো না দুন্থু অজয় মেঘ দাম ইগলো নাং লাম কান অজয় মেঘ লবংসো অজয় মেঘ আং দেঙ্গলং পেন বিন্দু তেরং পিলপেন হুটবং জনিস রং ফারটুমং বং লাম কান পুথা চিহু চিপু দালাম জির আর্জু ইক সিনা

0: Bây giờ chị party đun bằng để lưu sinh đi hà năng pu
1: Ừ.
0: à cái long ấy long này nên ta năng li tum sinh long là à hắc là long li tum năng pu bên best actor ta long đơn là best director ta long đơn là best drama ta long đơn là
1: nhà đồn thu phụ thuật à cặp rega tu vào lại chết thanh nam yêu nè ít tung cả biển long kê làm can kết tóc áo về về phụ son do nó năng lực phản gen li à khi mi áo về phụ son si phụ đam thu đẻ lo à phang phang áo về tung non kí thur mi áo về tung à băng kê là phụ son ta gali thu đẻ à gây thu đẻ là si hạ penang nó là thôn sinh rong pia tung à lang đi penang làm can bon da lo pen tóc lo là pen là phụ son ta taxi inu bahinia tum penang lapu son lam kan ke to tum do joy sing tong pia tum la pen mane ni lapu son do la si ko pia po si ili tum karbi atum along si tam lam kan lapu an ching thur nai apol ke ko pia the se ching thur the pulo ni itum elami ki tong ke thek thevrat puma mate mone de tuma ning kyang he ku tong puma kelang atum bang do nang li da non chini lo kelang ka do we tum do sita কাছে পারজান জি আবার সাইকা ভে পট পুতং পুদামি মা সুংক্রুং পট পুতং পুদামি মা মতে আনিহাং হে পুতং পুদামি মা লাঞ্চিং থুর পিক নাই পর বাঙ্গে কুপিসি ইনুত বাহিনী ননাং লিসন ইনুত ওয়েট নাংক্লাং চট হা পেনাং নিংকা নাফ্রাং ইনুত বাহিনী নাংক্লাং চট কুপি পট পুলনি নাংলি পুদামি
0: নেলে পুদাম পুবাংসন আথেমা আফ্রাং বাঙ্গে লামকান কাছে পাতে লাপসন দু উপসে lamkan mane ki charli bang ta bor ibang do do no no bang songli kilun pen ke kan si ka chipati bang anguna along tin a program basitami kilun pen ke kan la bang so ka chipati anguna ak masi kilun ke kan ang kila bang ke joy ki mati invet invet kan rai putacha mati invet ne lun rai pusatacha boy pisitami lamkan bang ke a group chipeng nei a history ke tok bang jong si bang thom mate bang thom ne donang po bang pho pate bang pho donang po aku pudam et pulang ti film shooting phan drama bang sungche one act play role nang jok bang phu bang phisi dami istis jong si karlu lo pulang ti script man ti prompter phan chong hong ding bang ke chok chi na nang li jong si mate ku mane bang phu bang phi jong si la bang so drama ko an ma ki ding ki thi la by heart lot pen amina dialogue an che thak dun phit phit thek pulang ti so drama ki lang mi upa
1: ni jong si thek thek pulang ti me me tat pa নি মহেত নীলি নাংকার জুয়ালাম লাসো আলাম তানাংলি থান লো যাইল তাতে লামকান লপুসন কাপাচিং থুর ইয়া ফানা বাঙ্কে কার্বি কারবাকা তুমলং সে তামে এলা মেদ লাম চং বাঙ্কে ইঞ্চু ও পসে লামকান তা ইসিয়া মিডিয়াম লো লতা পাচিং থুর নাই কাপাচিং থুর ইয়ে ফানে গোপি সিকে ক্লেম কেনাং সলনি আথে ইলি তুমা লামতা আনালাম থেকে অং সে তামে ননগে চেহু বম লো lapen chi hubom chok chi bomang bom ko puson sika pe chok lu pat poni lam kan se tame no nanga vi bom mahut inur bahini ke to ko tum do chot ang bom an so se ka pa ong ya phan ke ko pi ke klem se genang sot puloni
0: lalo labang ke karbi kalsar society pen se tame nin kan se kwen e phong phong bil hai la puson thak thak se lada la luru lang su office pen se tame alangli tum se tame na san workshop se tame bipon lo লাসে লবাংসো কে পাচে থাংজি মতে আনসো সে লামকান কাদকবে আবাং ফুটা আনিং হাং তুম আনটা কে ক্লেম রেপ জি পুলো তাংতে আবই তিন আজাত প্রোগ্রাম পুসিতা মি কিলুন কে কান লবাংসো আং বং সিলা লামকান কাচে পারজন লবাংসো প্রোগ্রাম তা দেং পন বেয়ার ল পুলো তাংতে আনতে না বাং ফু বাং ফি মতে ইলি তুম কার বিয়াং বং তা লামকান লাসন কি বের ক্লম জি পুকে আল্লাহ মাস চি থান থেল
1: নালি নিগ মাথা দাম মাগে লাপু সন্দু নাই জি পবাং লাসন দুলু পুলো তাংতে বীর ভেলু লাপেন তো বম্পো
0: দ বম্পো লাপেন ইলি তুম হাকু কো হিস্টোরি মতে হাকু কো তুম মুসু সিতা মে আনিং বাং টক বাং থে কাতুম বা আনিং মাথা বম্পো কে টক বাং তা বর ই বম্পো
1: নাং অং বম্পো
0: নাং লা অং বম্পো
1: বিরতি বিরতো না সাই দা দুপো
0: লালো
1: নো নাং লিগে টক লা রং ফার পি রং বিয়া সন সন দি লাহে বাং কে তুম আতুম মই হইছে আর জুলং চল সিতা লা বাং সো চে পার জান পেন ক্লেম লো গুলো তাং তা কেরেং আকসি আসন সে ইলিতুম থেগুন লং পপ ও লাপুসন হে
0: লাপুসন
1: আ চিনিন পো
0: জেনে বা কো মানে বাং ফুকে থংনক বে চি পার জানিং তুং দুক তা হাই মতি
1: কালা
0: থংনক বে টক তুং দুক তা হাই
1: কালা
0: লাপুসন দু বাম পো জং সে ইলিতুম কার বি আং বং তা লাম কান কা চি পার জান লা বাং জং সে বিপন ওয়ার পুলো দাং তে আং সু সি চিং থুর পো পুসি মাথা না নে লিহিন পেন দাম নে
1: নি নাং লিহিন পেন লাপুসন পু দাম জি মা ইতুম কার্বিং লং অটোনোমাস কাউন্সিল হিন পেন্সি তামে আনসু সি কে ক্লেম পো নাজি লাং পোরা

0: non anso se klem nang jilang la pen an parta karbi jutang ju bara song si tame la pen kapre kapre ka song si tame karbi la mera mai si tame ili tum ke la hai ke elami ki lo jutang ju bar ka paching thur pon nang ji la tum ke klem pon nei la tum lo che pahem pu pon nei ke la tum si ta la bang so hi na na thu anso se arpu pi pon thu chot nang jilang anso se klem pon thu nang jilang মুনে তুমার পাচে রক তকিয়ে ফানকে আজু সে আফ্রাং নাং বারনা লাং পু লাসন নাং লি পুইং তুং মানে নিজে দামি তুং
1: নিজিং তুং তে গালি ল নিলিয়ান দি কা মাথা লক ল জংসি কাডা কবে কাউন্সিল পেন জংসি চেরাপ চেটুরা আলং আলং ড্রামা ওয়ার্কশপ মতে লাসন এনি টাইম লি তুম কি নন মত কি স্কুল লাসনে খুলি উন ই দার পা ওয়ার্কশপ হাই বিদাম তে তপেন কে আলং আলং লাসন ড্রামা কম্পিটিশন নন ওবে কি মি আকি মি পুলোতে আকি মি বাং তক বাঙানি হাং পো জংসে আবারে মাতমো নাই পুলোতে দেহা জাংরে সুত পেন চেং লখা ইং তাত কুংরি পি তাহ কুপিনি নি দি তুং কার বিয়াং বং আতমো সো দপি হাল হাই তুমো সো কে ইং বোন এলু লা ড্রামা পেন পুলোতে লা বাং সে নিং মাথা নি নি বাং কে লা সে কাউন্সিল পেন কা দক বে রাত চেরা আপরা লা হাই ফুথা ক্লেম পন তে নি নি সিটামি নিং কারং পিক জি আকুলা পেন আনসুসে নি নি সিটামি আলাং লি তুমলং চেরা আপদন জি পুসে নি থে নি
0: নি বিন্দু নি নালি ফানে সিলাম থে নাঙ্গা জুই নিং হা লাকে নালি নিং আলাম আথে নালি বাংকে হা পেনাং আরতা হুত পেন মোহে নালি পুলো হো হেম রং গেদু আউ উন হো সিতামে পে হিং পে ক্রাই পে ক্রুই লাপুসনা সাই নাং সে পাজান পেন পিনি নন আলো নালি নিলি লাদাখ নিলি লং কেদু আলু আনা বাংকে নিলি আমেন কে সুং দাম এরুন এদের পোসিতামে নালি কাছে পার জান হিন তা ক্লেম দুন ল লাপেন ডাইরেক্টর ডাইরেকশন কি পিয়া হিন না থুতা নালি ক্লেম দুন ল লাপেন মুনি রে তুম কাচিং থাং আপে রি কা দোগবে কা ডিজাইন পেন আলি রাজাম কি পিয়া সাই তা ক্লেম ল নং এ কা দোগবে কে লং দো পিল লাদা নিলি পুদাম এরুন এদে ল সেতামে লা আন নাং লি কে ক্লেম আং বং পেন লাহাই আলাম কান হই তা বিরতি বিরত নাং জি লাপেন এ হি না বাং কে কার্বি আলাম কান কার্বি দে দে ল সেটা কে নাং সর বাং এ কার্বি আলাম কান ল নে আন সো সে পাং চুপন আলাং লাপেন এ লাপুসন সি ইংথুর পং জি নে সেটা মে নে নে যা কং সি গবে সেটা নি নে বাং হাং পিক বু হালা বাং সলাম থে কো পিক ল নে
1: কামাথা আলাম কে দুল মানে চিঠান তা ইগন এল লাই বাং কে মানে ফ্রান্সি মাথা কে আবারি আতমো সো দোয়ান কাদক একার বিটা মানে লামকান পেন থান লং ডাক সন্তে পু ইনিং কা মাথা দল নিলে সিতামে আকো মনন ফি ওবে কি মি তুমহাত লাসো লামকান ফুথা কে ঠেক বেয়ার জি মাতে কে ক্লেম ঠেক জি ফান কুমানে আবাং ফু বাং ফি কে চারলে আনিং হাং পিক পুসিতামে নিলে থান জি লাপেন কাউন্সিল পেন সেটা মে লাহাই কে চেরাপ কে চিতো দোতে বলে নিলে হেন মাথা কে দুলো মানে
0: কে নাং লিগে কামাথা দাম কে সেটা কে নাং সরা বাঙ্গে নন লা নাং লিকান হি দাম ই খেলো নি বিন্দু নাং লি হেন পেন নন কি থুরমি আরি সো নিম সো তুমা ফান নাং লি হেন পেন থান জি নিং হাং মানে নাং লি কে ক্লেম আসন থসি নন কি থুরমি আও আউয়ে আরি সো নিম সো তুমসি তামে লাম কান কে ইসিয়া আমি দিয়ম লতা লাপেন সেটা মেয়া সন সন ইতুম মুনি রেতুম ফান খে পুদা হাম ফাং পুদা মে ইতুম থান পাচি মেয়া সন সন আমি শেষ পি মেয়া বিরটা পি মে পাচি নি মে লাসি লাহাই হিন কে ক্লেম জিয়া ফান নাং তুম তা আফ্রাং নাং বার নন পু কিথুর মি আউয়ে আরি সনিম সু তুম ফান তা নাংলি নাংলি হিন পেন ইসে মেসেজ ল আবিরটা ল কে থান জি নাংলি নিং হাং মানে
1: কে থান জি নিং হাং মানে নিলি থান পন লাবাং ইসিলাম ল যে চিঠান এট পুলো তাংতে কার্বি আংবং কে কাদক বে বাং ফু সিতামি লামকান কাছে পারজান লাহাই সিতামি ঠেক এট নাং জি মনন ফি আউবে আতুম সিতামি চিঠান চিঠান লং জি পুসিনি লি থান পন প লামকান কাছে পারজান থান পন প লাপেন জং সে আকু কোমানি আবাং ফু বাং ফি আনিং হাং পিক লাং কে চারলি পুসিতামি লা সিতামি নি লি থান পন জি নন পুসিতামি নিংকানে সেক প্যান আপর লো পুলো তাংতে লা লামকান কে থান আপর দুদু লাসু আপর লো পুলো তাংতে নিলি থান পন পন লা ফেব্রুয়ারি চিকলু হে নিলি আকিম হি তুমান থান পন প লামকান আলং ইনভেট মাতে বাহিনী ভেট কাছে পারজান কে হেনু লাসি আহক লো তিমা নিলি ইনভেট সি লা বাংসো আলাম কান কে থান থান কে থান হত বাং কে ওই ফিসিটামে ওই কি মি তুম আনিকান বাং ফুসিটামে আকিম ইয়ে তুম নাং চার্লি দন্দ দ
0: আফ্রাঙ্গে বাং লাপুসন্দ
1: লাপুসন্দ
0: আনিঙে

0: আধা রাখি।
1: ইফকো নেনো হাৰৰ যাদু কৃষক হওক সমৃদ্ধিশালী।
2: লাকে আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফএম ব্যানালংপেন মেগাহাটস ফারোসিরা টকবরা সিরকেপ লাপেনান পার্টা রেস অ্যাপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেন সিতামি নাংলিতুম কেদো আনা জাইমেক আর্জুলং ইজি আদুন্থু লামজিরা জাইমেক আংডেঙা লংপেন লিটারেচার কারাই কমলং লাইব্রেরি আরোল আপুথাক লামজির কেথান বার্নার্ড রং ফারপেন লামজির আর্জুক সিনাং
3: লাইব্রেরি বুক।

মঙ্গল সিং রং পিলা পেন মিনা তেরং পিয়া তুম কিলো নালুন কংজার নিসেংলা পিনি পাতেলং পোয়ালুঞ্জের রং চেদন পেন কাচুনিং রিয়া তুম মাইকম রং ফারপি রোমিলা বেপি মিনা তেরং পি ক্লিরিস সিংনার পি কারে রং পি পিলা পেন সারবারিম ক্রোটুম কাচুনিং রিয়ালুঞ্জের আর্জুয়িক সিনাং।